আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, ছয় আশ্বিন 1948 শতাব্দ, দশই আশ্বিন 1433 বঙ্গাব্দ, 28 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58 হয়ে 50 সেকেন্ড। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

0: আকাশবাণী কৈলা শহর অমৃতবাণী
1: বড় বেশি দিনের কথা নয়, এক সময়ে জীবন্ত মানব শিশুকে ধরিয়া নানা শাসনের সাহায্যে কতগুলো শব্দ ও অঙ্কের কসরত এবং ইতিহাস ভূগোল বিজ্ঞানের কতগুলো তথ্য বা ফ্যাক্ট বলপূর্বক মনের মধ্যে গিলাইয়া মানুষ ভাবিত ইহার নাম শিক্ষা। এই নবজাগ্রত যুগের মানুষের মন সে কথা ভাবিতেও আজ শিহরিয়া উঠিতেছে। আজ মানুষ বলিতেছে, মনের মধ্যে কি পরিমাণ স্পষ্ট তথ্য বা শব্দ ঠাসিয়া দিলাম তাহার দ্বারা শিক্ষার প্রমাণ হয় না। জীবনের অক্ষয় জ্ঞান ভাণ্ডার হইতে মন তাহার খোরাক সংগ্রহ করিবে, নানা সংশয় বিচারের মধ্য দিয়া তাহার সত্যাসত্য পরখ করিয়া লইবে। তাহার জন্য অবাধে বিনা তাড়নায় মনকে উন্মুখ ও উন্মুক্ত করাই শিক্ষার লক্ষ্য ও আদর্শ। শিক্ষার আদর্শ যাহাকে মন বলিল, মানুষের সমগ্র সাধনা তাহাতে আপন আপন সুর মিলাইয়া বৃহত্তর রূপে তাহাকেই বলিল জীবন। মানুষ যেখানে মানুষকে ধরিয়া ধর্মের নামে, নীতির নামে, তত্ত্বের বচন ও লোকমতের সংস্কার গিলাইত, আচারের কসরত শেখাইত, যেখানে সুস্থ জীবনকে প্রি ডাইজেস্টেড অর্ধজীর্ণ পথ্য খাওয়াইয়া কৃত্রিম মানদণ্ডে তাহার হ্রাস বৃদ্ধির পরিমাপ করিত, সেখানে মানুষ বলিতেছে, মান পরিমাণের ও ভাষা পরিভাষার মোহ ভাঙ্গিয়া জীবনকে জীবন রূপে দেখো, বিশ্ব জীবনের কাছে তোমার জীবনকে উন্মুক্ত করিয়া রাখো, এই বিশ্ব মানব জীবন আপনাকে দেখিয়া আপনাকে জানিয়া তৃপ্ত হইবে। জড়তার তামস জালে মানুষ যেখানে অন্ধ হইয়া হতবীর্য হইয়া ঘুরিতেছে, সেখানে জ্ঞানের আলোক প্রদীপ্ত হইবে। দেশ জাতি সমাজ সম্প্রদায় মণ্ডলীর নানা সোপান পরম্পরায় বিশ্ব মানবের ও ব্যক্তি মানবের মধ্যগত সকল কৃত্রিম ব্যবধানকে নানা সম্পর্ক সূত্রে বন্ধন করিবে। একদিনে নয়, এক যুগে নয়, যুগ যুগান্তে সমগ্র মানব ইতিহাসের অতীত ও অনাগত সমুদায় জীবনের ব্যর্থতা ও সফলতার মধ্যে এই সাধনায় ডুবিয়া থাকিবে। সাধক মণ্ডলী চাই, উপাসক সম্প্রদায় চাই, আদর্শ বন্ধনকামী সমাজ চাই, কর্মের নিয়মতন্ত্র বিধিবিধান অনুষ্ঠান প্রতিষ্ঠান এ সমস্তই চাই, কিন্তু সর্বোপরি চাই অন্ধ সংস্কারমুক্ত উদার চিত্ত প্রশস্ত প্রাণ ব্যক্তি মানবকে, সত্যের জন্য অকুত ভয় সর্বত্যাগীকে, যে সত্যের জন্য এমন

0: সংস্কার নাই, এমন বন্ধন নাই যাহা ছাড়িতে পারে না। চাই বিশ্ব মানবের সেই সকল প্রতিনিধিকে, যাহারা এই জীবনকে ক্ষুদ্র বলিয়া জানিবে না, যাহারা জীবনের সার্থকতার জন্য অনির্দিষ্ট ভবিষ্যতের মুখাপেক্ষী হইয়া থাকিবে না, যাহাদের জীবন পটে এই জগৎ ছবির জীবন্ত রূপ প্রকাশ লাভ করিবে, এই মুহূর্তকে, এই বর্তমানকে এবং প্রতি মুহূর্তকে যাহারা ভগবানের পূর্ণতার সার্থকতম বিধাতৃত্বের নিদর্শন রূপে গ্রহণ করিবে, যাহারা সত্যের জন্য জীবনের সকল সাধনাকে সার্থক জ্ঞান করিয়া ভালো মন্দের উন্মত্ত বিচারে উদ্ভ্রান্ত ভীরু মানব চিত্তকে এই উন্মুক্ত জীবনের আশ্বাস বাণী শুনাইয়া বলিবে, মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সুকুমার রায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন বনানী ঘোষ। আকাশবাণী কৈলাসহর, এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:10। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত, দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গান সকাল 8:40, সকাল 9:00 নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে, 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, যুব অনুষ্ঠান যুববাণী 12:05, বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন 12:30, দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, গাজল 1:40, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 লোকগীতি বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে দুপুর 2:30 থেকে, সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কর্পোরেট অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের কর্পোরেট সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 পড়াশোনা, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ রাত 8:30, রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বাংলা আধুনিক গান, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 এশিয়ান গেমসের হাইলাইটস, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20, 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 28 সেপ্টেম্বর 2026। আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। চিকিৎসা বিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে এই দিনটি নির্ধারণ করা হয়েছে। আজ তথ্য অধিকারের আন্তর্জাতিক দিবস। সবার জন্য তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে এই দিনটি উদযাপিত হয়। আজ রানী রাসমণির জন্মদিন। 1793 সালে দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী এবং সমাজসেবক রানী রাসমণি এই দিনে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী ভারতীয় বিপ্লবী শহীদ ভগৎ সিং

1907 সালে আজকের দিনে অবিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। আজ ভারতের কিংবদন্তি এবং সুর সাম্রাজ্ঞী, সেই সঙ্গে কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের জন্মদিন। 1929 সালে তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। আজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জন্মদিন। 1947 সালে আজকের দিনে তিনি বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। রেবিস বা জলাতঙ্কের প্রতিষেধক আবিষ্কারক বিখ্যাত ফরাসি রসায়নবিদ এবং অণুজীববিজ্ঞানী লুই পাস্তুর 1895 সালে আজকের এই দিনে প্রয়াত হন। বাঙালি সাহিত্যিক এবং কবি শেখ ফজলুল করিম 1936 সালে আজকের এই দিনে প্রয়াত হয়েছিলেন। দূরবর্তী ছায়াপথ সমূহ আবিষ্কারকারী বিখ্যাত বিজ্ঞানী জ্যোতির্বিদ অ্যাডুইন হাবল 1953 সালে আজকের দিনে প্রয়াত হন। 1928 সালে আজকের এই দিনে স্যার আলেকজান্ডার ফ্লেমিং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার পেনিসিলিন ঘোষণা করেন। উইলিয়াম দ্য কঙ্কারার ইংল্যান্ড আক্রমণ করেন। আজকের দিনে 1066 সালে, যা নরম্যান বিজয়ের সূচনা হয়। মোটামুটি এ ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম ছিল, এবার SRFTI পড়ুয়া এবং সংঘপন্থী সংগঠনের সংঘর্ষ গড়াল কয়েক ঘণ্টার উত্তেজনায়, ভাঙচুর। গভীর রাতে JW মেরিয়ার ডিস্কোয় তরুণীকে হেনস্থার অভিযোগ, বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার। ডালে ভাসছে মশা, রোগীকে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ, স্বাস্থ্য মিশন জবাব চাইল কলকাতার নার্সিংহোমকে। বেলেঘাটাতেই ভাঙচুর কুনালের গাড়ি, রিভলভার হাতে অনুসরণ। বিধায়কের অভিযোগ, তাকে প্রাণী মারার চেষ্টা চলছে। নিম্নচাপ কেটেছে, এবার কি হাওয়া বদল? দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আর নেই সতর্কতা। 3 মাস মিড ডে মিলের টাকা ঢোকেনি দেনায় গড়িয়ার স্কুল। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, কক্রোচ দমনে মরিয়া বিজেপি, গণেশ বিক্ষোভের আগেই স্কুল ইস্যুতে ধুমধুমার অসমে আটক রাক্কা। বাংলায় নাম বাতিলের আর্জি নীরব কমিশন। বাইপাসে 5 তলা হোটেলে শ্লীলতাহানি, রাতভর হাতাহাতি দুদলের। ক্যাম্পাসেই পড়ুয়াদের সঙ্গে সম্মুখ সমরে সংঘ পরিবার। গণেশ ইস্যুতে বৈঠক মহাজোটের, আলাদা কথা হবে সোনিয়া মমতার। আজ কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার সংবাদ শিরোনাম এরকম ছিল, 2 অর্থবর্ষে 147 কয়লা খনি বন্ধ করার সিদ্ধান্ত সরকারের, তালিকায় রাজ্যের 4। 24 ঘন্টার লেব হবে সব জেলায়, নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। ঝলঝলিয়ায় তোলাবাজি, খুনের হুমকি, বাবলা।

এলাকার ব্যবসায়ীকে। বুড়ো হাড়ে ভেলকি জামাশুকে পলাতক বন্দিকে ধরল আলেন্ডো। হাট বসছে বৃহস্পতিবারে হলং নদীর সবুজ পাড়ে। আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার শিরোনামে এরকম ছিল, মানিক সরকারের কনভয় হামলা, রাজ্য জুড়ে বিক্ষোভে বিভিন্ন দল। আজ কঠোর নিরাপত্তায় ভিলেজ ভোট, দেশজুড়ে ব্যাংক ধর্মঘট প্রত্যাহত। মন কি বাত অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বললেন, গণতন্ত্রে বিরোধী দলের সঠিক ভূমিকা থাকতে লাগবে। মানিক সাহাকে প্যারাসুট মুখ্যমন্ত্রী বললেন সুদীপ বর্মণ। সীমান্তের ওপার থেকে নদীতে ভেসে এল মৃতদেহ, সাবরুমে আতঙ্ক। বৃষ্টিতে গত ২৪ ঘন্টায় দেশ জুড়ে ১৭ জনের মৃত্যু। সাবরুম বালিকা বিদ্যালয়ে বন্দে ত্রিপুরা অনলাইন শিক্ষার প্রসার। শিক্ষক সমিতি বিদ্যাসাগর জয়ন্তী এবং আলোচনা সভা করল আগরতলায়। মুঙ্গিয়াকামিতে পুলিশের কড়া নজরদারি। দলগত সরকারি নিয়োগে পক্ষপাতিত্বের সংখ্যা। টানা বৃষ্টিতে সিকিমে ফের ধস, ভাঙল ৩০টি বাড়ি, বন্ধ জাতীয় সড়ক। হাসিনাকে ফেরাতে সাহায্য করবে শত্রু আমেরিকা, বাংলাদেশকে কড়া বার্তা ওয়াশিংটনের। সকাল দুপুর এবং রাতে পৃথক মাশুল, বিদ্যুৎ ব্যবহারে নয়া নীতি কেন্দ্রের। ২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞান রক্ষাও জরুরি, বলেছেন রাজ্যপাল। সেঞ্চুরি কোহলির ১৭ রান গিলেরও বিশ্বকাপ প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার। উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে সম্পন্ন হল জিরানিয়া মহকুমা যোগাসন প্রতিযোগিতা। বিনু মানকর ট্রফির জন্য ত্রিপুরা দল ঘোষিত, নেতৃত্বে দেবজ্যোতি। সুপার ৪ এর সূচি এবং মাঠ বন্টন, টিএফের দ্বারে এগিয়ে চলো সংঘ। সদর এ ভিত্তিক যোগা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় প্রদর্শনী গলফ প্রতিযোগিতা। এশিয়াডের মাঝে বিতর্ক ভারতীয় হকিতে। গতকাল লোকভবনে মন কি বাত অনুষ্ঠান শুনলেন রাজ্যপাল। বর্ণমালিকপুরে মন কি বাত অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য। ব্রহ্মকুমারী কবিতা দিদির মৃত্যুবার্ষিকীতে রক্তদান। মোটামুটি এই ছিল আজ কলকাতা এবং আগরতলা থেকে প্রকাশিত প্রভাতী দৈনিক সংবাদপত্রগুলোর শিরোনাম। সেই সঙ্গে শেষ হল আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর।

হরিহরণের গাওয়া এই গানখানির সাথে শেষ হল আমাদের আজকের ভক্তিশোধা অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অব্যবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্রুক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষী নীতির কথা আবারও ঘোষণা করেছেন। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। কৃষিমন্ত্রী আজ নতুন দিল্লিতে আসন্ন রবি মরশুমের কথা বিবেচনা করে এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী আজ পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করবেন। এ সংক্রান্ত বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আজ আফগানিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের দশম বার্ষিকী পালন করছে। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 2016 সালের 28 ও 29 সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার

0: অন্যদিকে থাকা জঙ্গি ঘাঁটিগুলির ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। 2016 সালের সেপ্টেম্বরের শুরুতে উড়িতে জঙ্গি হামলায় 19 জন ভারতীয় সেনার প্রাণহানির ঘটনার সমুচিত সামরিক জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়। এই দিনটি স্মরণের মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার বিবর্তন ও অগ্রগতির এক দশকের চিত্র তুলে ধরা হয়। 2016 সালে প্রস্তাবিত প্রদর্শিত সেই দৃঢ় সংকল্পই পরবর্তী সময়ের সাহসী পদক্ষেপগুলি নিতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে 2019 সালের বালাকোট বিমান হামলা এবং 2025 সালের অপারেশন সিন্দুর। এই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতকে নিশানা করলে তার কড়া জবাব দেওয়া হবে।
1: बीते एक दशक में बालाकोट की एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक भारत ने बार बार ये स्पष्ट संदेश दिया है कि अगर आतंकवादी भारत पर आंख उठाएंगे तो उसका करारा जवाब दिया जाएगा। आतंकवादी हमलों ने भारत को लंबे समय तक चोट पहुंचाई है। पहले भी हर आतंकी हमले के बाद पाकिस्तान पर कार्रवाई की मांग होती थी। अब आज का भारत आतंकवाद के खिलाफ जीरो टॉलरेंस पॉलिसी लेकर चल रहा है।
0: নেশামুক্ত ভারত অভিযানের আওতায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ যুব সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেশামুক্তির বার্তা কর্মসূচির আওতায় যুবক যুবতীরা যেভাবে নিজেদের ভাষায় নিজেদের মতো করে সচেতনতার প্রসারে কাজ করছেন তা প্রশংসার যোগ্য। তারা মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন এবং অন্যদের কাছেও এই বার্তা পৌঁছে দিচ্ছেন।
1: युवाओं ने नशे से दूर रहने की प्रतिज्ञा ली और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। इसमें माई भारत के वॉलंटियर शामिल हैं और जागरूकता के कार्यक्रम हुए हैं। नशा मुक्ति का संदेश, हमारे युवा खुद इस संदेश को आगे बढ़ा रहे हैं। माई भारत पर एंथेम, स्लोगन राइटिंग और नुक्कड़ नाटक जैसी अलग अलग प्रतियोगिताएं हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর মাসকে পুষ্টি মাস হিসেবে চিহ্নিত করে বিশেষ সচেতনতা অভিযান চালানো হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে দেশব্যাপী একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অভিভাবকদের সাহায্যে চলছে সচেতনতার প্রচার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বর্তমানে পোষণ ট্র্যাকারের সঙ্গে ডিজিটালি যুক্ত। এর ফলে শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েদের সুচারুভাবে যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, আইবিএ এবং ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ এর মধ্যে গতরাতে আলোচনায় ইতিবাচক সাড়া পাওয়া যাওয়ায় আজ থেকে 3 দিনের প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট ও আন্দোলনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলির গ্রাহক পরিষেবা স্বাভাবিকই থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ গুজরাটের সাবরমতীতে 1500 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে যৌথভাবে তিনি সাবরমতী স্টেশন থেকে দেশের প্রথম এলএনজি চালিত ট্রেনের যাত্রার সূচনা করেন। এই ট্রেনটিতে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি উভয়েরই জ্বালানি হিসেবে ব্যবহারের উপযোগী ব্যবস্থা রয়েছে। এতে 1400 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন দুটি ড্রাইভিং পাওয়ার কার যুক্ত করা হয়েছে যা প্রচলিত ডিজেল ব্যবহারের পরিমাণ প্রায় 40% পর্যন্ত কমিয়ে দেবে। এই অনুষ্ঠানের পর অমিত শাহ বলেন,
2: विद्युतीकरण 2010-11 में 75 किलोमीटर होता था और 23-24 में 7188 किलोमीटर विद्युतीकरण, 75 से 7000 किलोमीटर की छलांग, 99.6% रेलवे का विद्युतीकरण हो गया है, 0.3% जो बाकी है वो भी हम पूरा कर लेंगे।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ক 2 দিনব্যাপী এক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এর মূল ভাবনা রবি অভিযান 2026, আগামী রবি মৌসুমের জন্য কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ এই সম্মেলনের আয়োজন করছে। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় শক্তিশালী করার পাশাপাশি কৃষিক্ষেত্রে উৎপাদন, উৎপাদনশীলতা, স্থায়িত্ব এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত কৌশল গ্রহণ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রথম দিনে 3টি বিষয়ের ওপর আলোচনা হবে। এগুলি হল স্বনির্ভরতা, কৃষিকাজে বৈচিত্র্য ও উৎপাদন বৃদ্ধি, স্থায়িত্ব ও জলবায়ু সহনশীল কৃষি এবং কৃষিকাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, পরিকাঠামো, অর্থের যোগান ও নানা সমস্যার সমাধান। উত্তরপ্রদেশে বজ্রপাত ও টানা 3 দিন ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 56

জনের মৃত্যু হয়েছে বন্যা দুর্গত এলাকায়। অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানোর জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃষ্টিজনিত কারণে সবথেকে বেশি মৃত্যু হয়েছে সীতাপুরে, এরপরে রয়েছে লখিমপুর খেরি, বেহারাইজ, বলরামপুর, অযোধ্যা ও গোরখপুর। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগ আজ নতুন দিল্লিতে পশু সম্পদ বীমা পোর্টালের সূচনা করতে চলেছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং এই পোর্টালটির উদ্বোধন করবেন। দেশের পশু সম্পদ বীমা পরিষেবার ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্প মন্ত্রক জানিয়েছে, পশু সম্পদ বীমার জন্য এই পোর্টাল একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে পশু সম্পদ বীমা যোজনার আওতায় থাকা গবাদি পশুর ক্ষেত্রে নতুন বীমা করা, বীমার দাবি এবং রিপোর্ট তৈরির কাজ আরও সুশৃঙ্খল এবং সহজ হবে। হিন্দি ও ইংরেজি ছাড়াও 11টি আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে এই পোর্টাল। ভারতের নির্বাচন কমিশন দিল্লির বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এর আওতায় সময়সূচির কিছু পরিবর্তন করেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ 30শে অক্টোবর করা হয়েছে। এই দাবি ও আপত্তি সংক্রান্ত নোটিশগুলির নিষ্পত্তির বিষয়টি চলবে 30শে নভেম্বর পর্যন্ত। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 4ঠা ডিসেম্বর। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ আজ মহান বিপ্লবী ভগৎ সিং এর 119তম জন্মবার্ষিকী উদযাপন করছে। 1907 সালের আজকের দিনেই পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে তার জন্ম হয়। স্বাধীনতা আন্দোলনের সময় তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট জন স্ট্যান্ডার্ডকে গুলি করে হত্যার দায়ে 1931 সালের 23শে মার্চ মাত্র 23 বছর বয়সে ফাঁসি হয় ভগৎ সিং এর। ভারত আফগানিস্তানের কাবুলের সরকারি হাসপাতালের জন্য জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আফগানিস্তানকে এর আগেও সাহায্য করেছে ভারত। সামাজিক মাধ্যমে এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আফগান জনসাধারণের প্রতি ভারতের মানবিক সহায়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বাস্থ্য পরিষেবা। ব্রিটেনের ফেয়ারফোর্ডে রয়্যাল এয়ারফোর্স ঘাঁটির কাছে জঙ্গি কার্যকলাপ চালানোর প্রস্তুতি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর সেদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য লন্ডনের মার্কিন দূতাবাস নিরাপত্তা সংক্রান্ত একটি সতর্কতা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, ব্রিটিশ কর্তৃপক্ষ বর্তমানে সেদেশে সামগ্রিক সন্ত্রাসবাদী হুমকির বিষয়টিকে মারাত্মক হিসেবে বিবেচনা করছে। ব্রিটেনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে জাপানের নিশিনের কোরগি স্পোর্টস পার্কে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টা 30 মিনিটে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার গুয়াহাটিতে হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশ আজ সার্জিক্যাল স্ট্রাইকের 10ম বার্ষিকী পালন করছে। প্রধানমন্ত্রী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যে কোনো জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে ভারতের আপোষী নীতির কথা আবারও উল্লেখ করেন। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। ভোটকে ঘিরে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে দেখা গেছে উৎসবের আবহ। নির্দিষ্ট সময়ের আগেই চিরাচরিত পোশাকে বহু জনজাতি মহিলা নিজেদের ভোটকেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300-র বেশি ভোটকর্মী 1095টি ভোটকেন্দ্রে গতকালই পৌঁছে গেছেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন বিভিন্ন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদিকে আজ এডিসির ভিলেজ কমিটির ভোটে রাজ্যের 8 জেলায় প্রায় 15,000 কেন্দ্রীয় রাজ্য বাহিনীর সদস্য নিরাপত্তা দেবেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, 74 কোম্পানি সিএপিএফ বাহিনীর সঙ্গে পুলিশ ও টিএসআর এর প্রায় 10,000 কর্মী নিরাপত্তায় নিযুক্ত থাকবেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট

0: গ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন যে সমস্ত এলাকায় অনুষ্ঠিত হবে সেখানে সমস্ত সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রতি মাসের মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে অংশগ্রহণ করেছেন। তিনি এই অনুষ্ঠানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, জনগণনায় মানুষের অংশগ্রহণ, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত অশোক সিংহলের জন্মশতবর্ষ, সোমনাথ আত্মসম্মান পর্বসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি নেশামুক্ত যুব অভিযানের প্রসঙ্গে বলেন, এই অভিযানে সারা দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী মাদক ও নেশা জাতীয় দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। তারা মাদক থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
1: দেশ কে লাখো যুবাওঁ নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া হ্যায়। যুবাওঁ নে খুদ ভি নশে সে দূর রহনে কি প্রতিজ্ঞা লি হ্যায় আর ইস সন্দেশ কো দূসরোঁ তক পৌঁছানে কি জিম্মেদারি ভি লি হ্যায়। ইয়ে সব হো রাহা হ্যায় নশা মুক্ত যুবা অভিযান কে তহত। ইয়ে অভিযান 100 সপ্তাহ তক চলেগা। ইসমে মায় ভারত কে ভলেন্টিয়ার শামিল হ্যায়। এনএসএস সে জুড়ে হামারে যুবা ভি ইসকা হিস্সা হ্যায়। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় ভি সাথ আয়ে হ্যায়। আর অনেক সামাজিক আর আধ্যাত্মিক সংস্থায় ভি ইসসে জুড়ি হ্যায়।
0: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের যুব সমাজকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করা এবং একটি সুস্থ, শক্তিশালী ও সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেশামুক্ত ভারত এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই উদ্যোগকে আরো শক্তিশালী করার জন্য সকলকে সচেতন ও সক্রিয় হতে হবে। লোকভবনে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে গতকাল তিনি এই কথা বলেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এদিন আমতলীর বৈষ্ণব টিলা কমিউনিটি হলে মন কি বাতের 138তম পর্ব শোনেন। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে গতকাল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন বা NERI আনুষ্ঠানিক সূচনা করেছেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, উদয়পুরের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে। তিনি জানান, খুব শীঘ্রই আয়ুর্বেদিক মেডিকেল কলেজের নতুন ভবন নির্মাণ করা হবে। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নে আরও 70 কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি মাতাবাড়িতে ফার্মেসি কলেজ ও ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও উল্লেখ করেন মন্ত্রী। 65তম জাতীয় শিল্প প্রদর্শনীর মঞ্চ থেকে 20 জন মর্যাদাপূর্ণ ললিত কলা একাডেমির পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করল ভারতের জাতীয় শিল্প প্রতিষ্ঠান ললিত কলা একাডেমি। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, সারা দেশ থেকে প্রায় 6000 শিল্পকর্ম জমা পড়েছিল। পুরস্কার প্রাপকদের মধ্যে ভাস্কর্যে চন্দ্রশেখর সৈন, চিত্রে চন্দ্রনস্কর গোপাল, অঙ্কনে পঙ্কজ কুমার শর্মা এবং প্রিন্ট মেকিংয়ে প্রীতম মধুকর দেউস্কর অন্যতম। মন্ত্রক আরও জানিয়েছে, এই প্রদর্শনী কেবল শিল্পীদের স্বীকৃতিই দিচ্ছে না, ভারতের সৃষ্টিশীল অর্থনীতিকেও সমৃদ্ধ করেছে। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সপ্তাহের প্রথম 3 দিনের ব্যাংক ধর্মঘট কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। ব্যাংক কর্মী আধিকারিকদের 7টি সংগঠনের যৌথ মঞ্চে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU সঙ্গে গতকাল ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের বৈঠকে আন্দোলন ও ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনূর্ধ্ব 19 ছেলেদের বিনু মানকার ট্রফির জন্য বাছাই হওয়া 18 জন ক্রিকেটারকে আজ বিকেলে MBB স্টেডিয়ামে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে ওড়িশার বিনু মানকার ট্রফির জন্য রাজ্য দলের অধিনায়ক করা হয়েছে দেবজ্যোতি পালকে। টিমের প্রধান কোচ করা হয়েছে জয়ন্ত দেবনাথকে। আবহাওয়ার খবর, আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পুরিব বাণী দেববর্মা তিনি এডিসি ভিলেজ কমিটির চংবারিনী ভোট আসার জাগানো ফুং দাম স্নিনিসিমি শারিক দামরি জরা হাস্তে চংবারি কমিশন নি সচিব অনুরাগ সেন সাকলাইখা কাইব্রিজি ব্রী ব্লক নৈশাই চুকুরা বাচি আচক ঠায় ভোট নাহার জাগানো ক্রাক নাইমথাংনি বিশিংতই কাইব্রিজি ব্রী ব্লক তাংনক নিশিমি খরক স্নি সাই থামরা নিশাই কবাং ভোট নাহার

0: কাইরক সেবক রক কাইসা চুকুচি বা ভোট কেন্দ্র ও সগৈখা অক্টোবর টালনি বা সালমারি ও ভোট লেখা জাগানো খুরচা থাইকলায় এস এডিসিনি ভিলেজ কমিটি চংওয়ারি ও যতই খরক শাসাই দগরা ব্রিজি জুদা জুদা বদল নিয়ে বাতাই নাই রক বাতাইনা নাঙিয়া উইন কপলাইংখা ইয়াং তিনি এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি ও হাস্তেনি কাইচার হাংখর খরক চি বা সাই কেন্দ্র নি তাই হাস্তেনি নাইমথাং বাহিনী রকব সামঙ্গফ নাংজাখা পুলিশ সদর নাইখুং সাকলাইখা স্নিচিব্রি কোম্পানি সিএপিএফ বাহিনী রক বেবাকসা পুলিশ তাই টিএসআর নি খরক চি সাইসক নাইমথাং সামঙ্গফ নাংজাগানো পুলিশ খুকফাং লুকুমানজুমুং অফিসার রাজদীপ দেব শাখা কচাং কচাংখ্যা ভূত নাহার মুংনি সামুং পাইরেনা বাকি নাংমানি ব্যাবাগিয়াপ্রী নাহারজাখা তিনি এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি নাহারজাকমা বাই আমচায় হা পাংনি হাবানক দরবানক তাই কুবুন্দ্রং নগরক মুথাকজাক তঙানো হাস্তে হাফাংনি তংকসং প্রশাসন বেদেক নিবাকতুই অকক সাকলাইখ্যা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মিয়া তালব্রুমনি মন কি বাত পান্দানি ফিল সারা থামচি ব্রি বখাকনি পান্দাও মানজাখা ব অ পান্দা ও পাকিস্তান চপ্রংনাই রগ্নি থায় ভারতনি সেংরাগ রুংনি সার্জিক্যাল স্ট্রাইক চলিউই তংমা লুকু লেখা মুঙ্গ লুকু রগ্নি মানজাকমু হায়ুং হিন্দু পরিষদনি আগিনি প্রফেসর থই জানাই অশোক সিংহলনি আচাইমা বিশি পালাইমা সোমনাথ আত্মসম্মান বখাকন খবুই তাই ব নাংমানি বেচেব রগ্ন রমৈতি শাখা ব ফেকজাক মানে ইয়াকাকমা সামং বতাং শাখা হাকতনি রাশাই রাশাই শিকলা রক ফেকজাক নাই মানে নাহারমানি নকে বেঙ্গি নাংমানি সমাইয়া চাকলাইখা মন্ত্রীবক্র খুরজাই শাখা বড় কেফেক মানে নয়াকারই টংনানি সমাই নাহার কাতায় কুবন রক্ন নাহারিয়া টংনানি কবক মুঙ্গ বারজাই আচাক্ষা
1: হালি মে দেশ কে লাখো ইউয়াও নে নশে কে বিরুদ্ধ ড্রাগস কে খিলাফ এক বহুত মহত্বপূর্ণ সংকল্প লিয়া ইউয়াও নে খুদ ভি नशे से दूर रहने की प्रतिज्ञा ली है और इस संदेश को दूसरों तक पहुंचाने की जिम्मेदारी भी ली है। ये सब हो रहा है नशा मुक्त युवा अभियान के तहत। ये अभियान 100 सप्ताह तक चलेगा। इसमें माई भारत के वॉलंटियर शामिल है। एनएसएस से जुड़े हमारे युवा भी इसका हिस्सा है। स्कूल कॉलेज और विश्वविद्यालय भी साथ आए हैं और अनेक सामाजिक और आध्यात्मिक संस्थाएं भी इससे जुड़ी है।
0: হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু শাখা হাকতনি শিকলা হদানো কেফেক মানিনি ইয়াকাকনানি তাই শাকবুক কাহাম তনিনানি কারাক তাই হজাকনি বিশিংতই বুসকাং পিরি সংচাইতি সাথানি কেফেক ইয়াকাকজাক ভারত নাংকুকমা কাইসা তাংবতাং অলওয়াজি মুগ্ন তাই বোকারাক লাইনা বাগি ব্যাবাক বেরামনি লুকু রগ্ন হজাক তংনা নাংনাই মিয়াল লুকব মন মন্ত্রী বক্রকনি মন কি বাত পান্দা পাই ব অকক শাখা ইয়াং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আমতলিনী বৈষ্ণব তিলা কমিউনিটি হল মন কি বাত পান্দানি ফিল সারা থামচি চার বেরেমনি পান্দানো খানাখা হাস্তেনি রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মিয়া উদয়পুর নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন এবা নেরিন পান্দানো চেঙ্গিরেখা পান্দাও মন্ত্রী শাখা উদয়পুরনি রুংতাই শাখাম শ্যাপসাপ বাইবাকসা জুদা জুদা বাবাইনি বেখরেপনি হামক্রানি বাগে হাস্তে হাফাং শাকথারে সামুংলাই দঙ্গ ব শাখা ডাক্তিন আয়ুর্বেদিক মেডিকেল কলেজনি তাংনক কতাল স্নাম জাগানো ত্রিপুরা সুন্দরী বখাস্তে শাখাম নকনি বেখরেপনি হামক্রায় তাইব খকস নিচি রাজাক রাং সবাই জাগে দঙ্গ হনই ব শাখা আবুনি লগি মাতাবাড়ি ও ফার্মাসি কলেজ তাই ত্রিপুরা সুন্দরী রুংনক ইউং স্নামনানি কক নব খুরচাই অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন বাই সাকলাইখা হাপ্তানি পুইলা সালথামনি ব্যাংক ধর্মগড় সামংবতাংতিনি নিশিমি চলিত ব্যাংকনি অফিসারনি কাইসনি মথানি কথাজাক দাংসা ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স এবা UFBU বাই মিয়া ইন্ডিয়ান ব্যাংক এসোসিয়েশননি ককলাম পান্দাও বরকনি ধর্মগড় নারকনানি ককচাপ নাহারজাখা হায়ং বেড়াইখিরি সাল মিয়া হায়ং পালাইজাগৈ তঙ লুকু রগনি বিশিঙ্গ করংলাইমুং হুকুমুন সিনিরমা তাই রাং থং হামক্রায় বেড়াইখিরিনি নাংকুকমানো মিয়ানি শালা রমৈতি শাখা তাকলাই বিশিনি ওয়ানসুং মুঙ্গা বেড়াইখিরিন তাইসা স্নামী ডিজিটেল এজেন্ডা তাই এআই ক্লাইমুং বিসি চিচুকু উমরনি চলা রগ্নি ভিনু মানকর ট্রফিনি বাগৈ সাইজাক খড়ক চিচার ক্রিকেটার রগ্ন তিনি শারিক জড়াও এমবিবি স্টেডিয়ামর রিপোর্ট খাইনানি বাগে দাগিমং রাজাখা অক্টোবর তালনি চার সালমারি নিশিমি উড়িষাও ভিনু মানকর ট্রফি নি থংনা বাগে দেবজ্যোতি পালন হাস্তে বদলনি ক্যাপ্টেন চংজাক্ষা টিম নিবাগে কোচ বক্রক চংজাক্ষা জয়ন্ত দেবনাথন তিনি নখাও চুমি কবলজাক টঙ্গানো হাস্তেনি বেবাক হাংখর ফেরাঙ্ক গে পিসা পিঙ্খে

0: পাতাইবাই মানে হই নবার তুইবার নাইখুং হজাগ্রখা তিনি সালনি সাকানি তুংমারি তংমানি 33 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ফুংজরানি খামারি তুংমারি তংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস কক্তমা পরিমুং তাবুকনি বাগৈ অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই অঙ্গানে তিনি হরদামসনি সতী ব্রীজি বাওয়া
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রে সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি ইংরেজি এবং সবশেষে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান। আমাদের আজকে শিল্পী কুমার শানু।

0: और कभी बचपन के एक बाबूजी को याद करती बेटी लता जी।
1: एक था बचपन

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

0: শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলা গানের অনুরোধের আসর সুরের ভেলায়। কথা বলতে বলতেই ফোন চলে এলো, দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজ। নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো অম্বালিকা।
1: নমস্কার দিদি।
0: অম্বালিকা? বাবা, অনেক দিন পর, মানে অনেক মাস পর বলতে হবে, কি বছরও হয়ে গেল মনে হচ্ছে।
1: না না, এতদিন হয়নি
0: আমার সঙ্গে কথা হয়নি, আমার সঙ্গে কথা হয়নি, অনেক দিন হয়নি তোমার কথা।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ হ্যাঁ, কেমন আছো বলো?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা, তোমার?
1: আপনি কেমন আছেন?
0: হ্যাঁ গো, ভালো আছি। তোমার পড়াশোনা কেমন চলছে?
1: চলছে মোটামুটি।
0: আর পূজোর কেনাকাটা চলছে?
1: না, এখনো শুরু হয়নি।
0: শুরু হয়নি, ঠিক আছে। বলো কি শোনাবো আজ তোমাকে?
1: আজকে দেবদান ছবি থেকে শুনবো।
0: কোন কোন ছবি?
1: দেবদান।
0: ব্যবধান?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, কোন গান?
1: কোনো কিছু নেই তো আমার কাউকে দেবার মতো।
0: ওরে বাবা,
1: এই গানটা যাদেরকে নিয়ে আমি শুনবো।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
1: আমার শ্রদ্ধেয় প্রিয় দাদা।
0: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাম বলতে হবে না, সবার জন্যই এই গান, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার জন্য, সবার জন্য। না, আলাদা করে কারোর নাম, শোনো, এটা কিন্তু আলাদা করে কারোর নাম বলা কিন্তু নিষেধ করা হয়েছে। উনি মানে সবসময় না বলা সত্ত্বেও উনি বলে থাকেন, সেই জন্য কিছু বলা হয় না আর কি ওনাকে। কিন্তু তুমি খেয়াল করবে অন্য কোনো শ্রোতাবন্ধুরা কিন্তু কেউ কারোর নাম নিচ্ছে না বা নেয় না, সেই জন্যই সকল শ্রোতাবন্ধুদের জন্য এই গান, ঠিক আছে?
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
0: ভালো থাকবে। তোমার বাবা কেমন আছেন? মা বাবা ভালো আছেন?
1: আচ্ছা, মোটামুটি আছে, মোটামুটি ভালো আছে।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাকো আকাশবাণী কৈলাস শহর। রাখছি অম্বালিকা, ভালো থাকবে।
1: আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার,
1: নমস্কার দিদি ভাই।
0: শরীর ভালো? হ্যালো,
1: আমি সঙ্গীতা দেবনাথ কৈলাসের চণ্ডীপুর থেকে
0: বলছি। কি হয়েছে সঙ্গীতা দি, শরীর ভালো?
1: আর
0: হ্যালো,
1: বেশ ভালো নেই আর কি।
0: হ্যাঁ, ভয়েসটা শুনে তো তাই মনে
1: আমি
0: হচ্ছে।
1: তার মুখ দেখে উঠেছি, সত্যি ফোনটা লাগবে আর দিদিদের সঙ্গে আজকে কথা হবে, বুঝতেই পারি
0: তাই
1: তো। কি অনেক দিন ধরে ট্রাই করছি কিন্তু লাইনটা ধরছেই না।
0: যাক, আজকে আমার ভাগ্যটাই ভালো, বলো তোমার ফোনটা আমি পেয়ে গেলাম।
1: আমার খুব ভালো।
0: ঠিক আছে, আচ্ছা, শরীর কি হয়েছে? জ্বর সর্দি কাশি এরকম কিছু?
1: গলাটা ভেঙে গেছে, কাশতে কাশতে কালকে 11টা পরে এমন কাশি হলো না, তারপর আমার গলাটার আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে।
0: আসলে এখন সিজন চেঞ্জের সময়, তো একটু সাবধানে থাকতে হবে।
1: আর আমারও দোষ আছে, ঠান্ডা খেয়ে ফেলেছি এর আগের দিন।
0: সেটাই সেটাই কারণ, এখন এখন বুঝতে পারলাম।
1: একটা বিশেষ দিন, বিশেষ দিন আমার ফোনটাও লাগলো, খুব ভালো লাগছে।
0: হ্যাঁ হ্যাঁ, কি গো বিশেষ দিন?
1: দিদির জন্মদিন, তো জন্মদিনের শুভেচ্ছা জানাই উনাকে।
0: আচ্ছা আচ্ছা, একটু
1: গানের মাধ্যমে।
0: নিশ্চয় নিশ্চয়,
1: কোনটা শোনা গান
0: বলো, কোন গান শোনাবো?
1: গাছের পাতায় রোদের ঝিকিমিকি, অনুরাগ ছবি।
0: অনুরাগ ছবির ওই গাছের পাতায়। ঠিক আছে ঠিক আছে সঙ্গীতা দি, নিশ্চয়ই শোনাবো।
1: ওদেরকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন, ভালো থাকবেন। নমস্কার।
0: আচ্ছা, পূজোর কেনাকাটি শুরু হয়ে গেছে?
1: না গো দিদি ভাই, এখনো শুরু হয়নি।
0: আচ্ছা ঠিক আছে,
1: বাকি আছে তো?
0: বাকি আছে, বাকি আছে। ঠিক আছে,
1: সবার
0: জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান, ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার ম্যাডাম,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে সুমন মোহরি আগরতলা থেকে বলছি।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কেমন আছেন? কেমন আছেন?
1: ভালো আছি। আপনি ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি।
1: যাই হোক, শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল আপনাকে এবং আপনাদের সকল টিমকে।
0: অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা শারদীয়ার।
1: ধন্যবাদ ম্যাডাম। তো আজকে একটি গান শুনবো।
0: নিশ্চয়ই বলুন।
1: অচেনা অতিথি থেকে বাংলা ছায়াছবি, আর গানের লাইনটা হলো এরকম, খুশির অনেক রঙে যে হাসি থাকে না।
0: খুশির
1: অনেক রঙে যে হাসি থাকে না, অলকা ইয়াগনিকের।
0: আচ্ছা, খুব সুন্দর, মানে গানের লাইনটা ভীষণ সুন্দর। খুশির অনেক
1: লাইনটা পেয়ে।
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গানের লাইনটা আবার বলুন।
1: খুশির রঙে যে অনেক হাসি থাকে না, খুশির অনেক রঙে যে হাসি থাকে না,
0: হাসি থাকে না। ঠিক আছে, আর বলুন কেমন চলছে কাজকর্ম?
1: হ্যাঁ, কাজকর্ম তো চলছে মোটামুটি চলছে।
0: আচ্ছা, আগরতলার এবার বেস্ট পুজো কোথায়?
1: বেস্ট পুজো তো দেখুন, আমি তো এখন নিজের গ্রামে আছি, আমার নিজের গ্রামে।
0: আপনার বাড়ি তো সিদ্ধি আশ্রম না?
1: হ্যাঁ, সিদ্ধি আশ্রম বাড়ি, নতুন বাড়ি করেছে জীবনে।
0: আচ্ছা, সিদ্ধি আশ্রম নতুন বাড়ি।
1: তো মানে আমি

0: দুদিনকে থাকি জোলাবাড়ি তো, এখানেও থাকি আর আগরতলা তো থাকি। আগরতলা তো পুজো মানে সবখানে মোটামুটি ভালোই হচ্ছে, প্যান্ডেলের আয়োজন চলছে মানে মোটামুটি হয়ে গেল, আর 17-18 দিন বাকি আছে মনে হয়।
1: হাতে গোনা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে সুমন ভাই।
0: আর গানটা পেয়েছো ম্যাডাম?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: আর এই মুহূর্তে যাদের নিয়ে শুনতে চাই তাদের নাম বলতে পারি?
1: বলুন বলুন।
0: কুমারঘাট থেকে শুনছেন বুলকি দাস, আর অনুপ কুমার গোত্রের যে প্রেমজিৎ শুনছেন, আর এই মুহূর্তে যারা সুরের পাড়া শুনছেন তাদের সবাইকে নিয়ে শুনবো।
1: আরো একটা কথা, আমি বলে রাখি, আমি কিন্তু সাধারণত নাম বলাটা এলাও করি না, কি খুব একটা পছন্দ করি না, কারণ না, কারণ প্রত্যেক শ্রোতার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান।
0: হ্যাঁ বারবার বলে না,
1: হ্যাঁ সেজন্যই। যাক, আপনি অনেকদিন পর ফোন করলেন, প্রথম কথা বললেন, প্রথম না অনেকদিন পর কথা হলো আপনার সঙ্গে, সেই জন্য আপনার আবদারটা আমি মেনে নিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আমি পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: ম্যাডাম,
0: হ্যালো,
1: কাজল মালা কার বলছি?
0: হ্যাঁ, একটু জোরে বলুন। কাজল ভাই, স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: কেমন আছেন ম্যাডাম?
0: হ্যাঁ, ভালো আছি। আপনার কথাটা একদম স্লো, মানে একদম কম আসছে ভয়েসটা।
1: এখানে তার জন্য
0: এমনিতে কথা পরিষ্কার, কিন্তু মনে হচ্ছে একটু ফোন থেকে দূরে সরে কথা বলছেন আর কি। ঠিক আছে, বলুন বলুন।
1: ম্যাডাম, আজকে একটা গান শুনবো ম্যাডাম,
0: হুম হুম
1: আপনার পছন্দ একটা, তোমার সামনে কোনটা গান একটা পাঠিয়ে দিন।
0: গানের লাইনটা বললে ভালো।
1: তোমার সামনে কোনটা গান, গানের লাইনটা আমার মনে পড়ে না সব সময়, তার জন্য।
0: ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কুমার শানু কণ্ঠে যে কোনো একটা বাংলা গান, তাই তো?
1: আপনার পছন্দ একটা কুমার শানু কণ্ঠে ভালো গান একটা পাঠিয়ে।
0: ঠিক আছে, দেখছি। কুমার শানুর গান আমারও খুব একটা শোনা হয়ে ওঠে না।
1: আপনি কি ম্যাডাম নিয়ে ইয়ে নিয়ে সুমিতা ম্যাডাম নিয়ে না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সুমিতা।
1: আমি তো ওখানে ট্রাই করি, ওখানে কন্টাক্ট দিয়ে গেছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: প্রথম থেকে আমি ট্রাই করেছি, তো নেটে ডিস্টার্ব করে, তার জন্য আমি।
0: হ্যাঁ, সেজন্য। হ্যাঁ, কথাগুলো একটু মানে মনে হচ্ছে দূর থেকে আসছে আর কি কথাগুলো। ঠিক আছে কাজল ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি কুমার শানুর কণ্ঠে একখানি গান। ঠিক আছে
1: ম্যাডাম, আমার সঙ্গে
0: হুম বলুন
1: গানটা যারা শুনবে তাদের একটু নামটা বলি।
0: নিশ্চয় নিশ্চয়, বলুন।
1: যে গানটা শুনবে তার নাম হচ্ছে অনুপ কুমার ভট্টাচার্য, তারপর অবিনাশ ভাই, তারপর আশুতোষ ভাই রয়েছেন, তারপরে এই মুহূর্তে যারা আছেন সবাইকে নিয়ে গানটা শুনবো।
0: সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।
1: আপনার সঙ্গে কথা বলে বলে অনেক ভালো লাগলো
0: ম্যাডাম। নমস্কার, অসংখ্য ধন্যবাদ ভাই, রাখছি তাহলে।
1: রাখুন, নমস্কার
0: নমস্কার।

0: বি রয়েছে। হ্যালো,
1: নমস্কার, সুরের ভেলা।
0: সুরের ভেলা, ঠিক ঠাক বুঝতে পারছি। সুরের ভেলা থেকে আমাদের সুমিতা দিদি ভাই কথা বলছেন, এক নগণ্য শ্রোতা বন্ধু যার নাম অনুপ কুমার ভট্টাচার্য।
1: স্বাগত দাদা আপনাকে অনুষ্ঠানে। অনেক কাব্য করে কথাগুলো বললেন,
0: এই রে, যাই
1: এবং
0: হোক,
1: সবসময়ই
0: খুব
1: বলেন
0: ভালো।
1: আপনার
0: হ্যাঁ হ্যাঁ,
1: উপস্থাপনা
0: ভালো
1: ভীষণ
0: আছি,
1: সুন্দর।
0: কিন্তু ভাই কি বলবো, শরতের পদধ্বনি হয়ে গেছে, মানে শরৎ কি বলবো, মানে দুর্গা পুজোর যে একটা ব্যাপার
1: হুম
0: থাকে,
1: হুম
0: ডিভোশনাল একটা অ্যাটমসফিয়ার
1: একদম একদম,
0: এসে গেছে,
1: এটা
0: পুজো
1: শিউলি ফুল
0: পুজো
1: ফুটার
0: মেঘ।
1: সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসে
0: হুম
1: পুজোর
0: হুম,
1: আভাওটা,
0: আর
1: শিউলি
0: তার
1: ফুল।
0: মধ্যে
1: হ্যাঁ বলুন
0: কি
1: বলুন,
0: বলবো, একটা অদ্ভুত রকমের একটা গরম,
1: একদম
0: যেখানে
1: একদম
0: মানে
1: ঠিক।
0: ঠিকঠাক ভাবে মজা নিতে মানে একটু বাধা ঠেকাচ্ছে,
1: ঠিক ঠিক ঠিক,
0: সত্যি
1: অসহ্য
0: তাই।
1: গরম কিন্তু, মানে রৌদ্রের ভীষণ তাপ একদম।
0: আর এবারে চিন্তা করছি সুমিতা দি,
1: হুম
0: এবারে আমার মানে কি বলবো, মানে ওই যে তো চণ্ডী পাঠের একটা ব্যাপার আছে,
1: হুম
0: আমাকে তার

0: বলছিল যে অনুপ ভাই তুমি চণ্ডী পাঠ করবে,
1: তাই?
0: কিন্তু করবো ঠিকই, কিন্তু এই যে ভ্যাবসা গরম, এই যে গরমের মানে তাণ্ডব,
1: মহালয়া আসতে আসতে, মহালয়া আসতে আসতে অনেকটাই গরম কমে যাবে
0: হ্যাঁ,
1: মনে হচ্ছে,
0: করুন যাতে এটা কমে যায়। কারণ
1: কিন্তু আমার শোনার ভীষণ
0: আমি
1: ইচ্ছে,
0: গরমটা সহ্য করতে পারি না।
1: আমার কিন্তু আপনার ভয়েসে চণ্ডীপাঠ শোনার ভীষণ ইচ্ছে রইল অনুপবাবু,
0: তাই?
1: একদম, কারণ আপনার যে মানে গুরু গম্ভীর আওয়াজ, এই আওয়াজে আপনি যখন চণ্ডীপাঠ করবেন মানে শোনার মতো, শোনার
0: আমি
1: মতো,
0: ধন্য, আমি ধন্য একেবারে।
1: না সত্যি,
0: কানের
1: সেটা
0: ভিতর দিয়া মরমে পড়ছিল গো, আকুল করিল মন প্রাণ। তুমি
1: একদম
0: যদি যখন
1: সত্যি কথা,
0: বলছে
1: সত্যি কথা অনুপবাবু,
0: কিছু হবেই,
1: মানে আপনার দারুণ ভয়েস,
0: যাই হোক,
1: দারুণ ভয়েস।
0: অনেক কথা বললাম, শ্রোতা বন্ধুরা অনেক সময় কি বলবো লাল চুপ করে তাকিয়ে আছে সুমিতাদির সাথে এত কথা বলছি। হ্যাঁ, অনেকে খারাপও পান,
1: কেন
0: বলেও দেন,
1: কেন,
0: যাই হোক,
1: এতে খারাপ পাওয়ার কি আছে?
0: তোমার আশায় দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন, গানটা এরকম, দিন আছে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে আসবে কখন, এরকম গানটা ঠিকঠাক আমি লাগাতে পারিনি গানটা, যদি এটা অ্যাভেলেবল না হয় তাহলে আরেকটা গান আমি দিতে পারি আপনাকে।
1: রয়েছে অনুপবাবু গানটা,
0: আচ্ছা ঠিক আছে। আর যাদের নিয়ে আমি গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার সুমিতাদি প্রথম শুনবেন, তারপর আমার অম্বালিকা ভট্টাচার্য, তারপর অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু, তারপর মিঠুন চক্রবর্তী, আমার সহধর্মিনী শতবাবু ভট্টাচার্য, বিশ্বজিৎ, তার নামটা হলো দেবজিৎ দাস, নাসির ভাই, সুমন মুহুরী, কার্তিক মালাকার আর সজল দাস। যাই হোক, ভালো থাকুন দিদি ভাই,
1: আপনিও খুব ভালো থাকবেন, নমস্কার,
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার নবীন।
0: নমস্কার জহরদা।
1: হ্যাঁ,
0: স্বাগত
1: আমি
0: আপনাকে
1: কথা বলছি
0: অনুষ্ঠানে।
1: জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে। ভালো আছেন তো ম্যাডাম? আপনি?
0: একদম একদম ভালো আছি।
1: বেশ কিছুদিন পর আপনাকে পেয়েছি, সত্যি মনটা একবার ভালো হয়ে গেছে। আর প্রথম থেকে শুনে আসছি আপনার উপস্থাপনা, তো সবারই মনটা ভালো হয়ে গেছে। আপনি যখন আসেন তখন তো আমাদের মন আর কি বলবো, একবার ভালো হয়ে যায়।
0: ধন্যবাদ দাদা।
1: তো আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন। ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর, যার গানের সুরে কয়েক দশক জুড়ে তার বিজয়ী চরণে বিমোহিত হয়ে রয়েছে ভারত তথা গোটা বিশ্ব, সেই কোকিল কণ্ঠী ভারত রত্ন লতা মঙ্গেশকরের আজ শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি,
0: শ্রদ্ধা আমাদের পক্ষ থেকেও।
1: উনি মহারাষ্ট্রের ইন্দোর এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। লতা মঙ্গেশকরের পিতা একজন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও একজন নাট্যশিল্পী ছিলেন, তাই বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীতের পরিচর্যা বেশ জমজমাট হয়ে উঠত। ছোটবেলা থেকে লতাজি গানের পরিবেশে বড় হয়ে উঠেছিলেন। ছোটবেলা থেকে পণ্ডিত কুঞ্জলাল সাইগলের হাত ধরে লতা মঙ্গেশকরের শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হয়। লতা মঙ্গেশকর মাত্র 5 বছর বয়সে তার পিতার পরিচালিত নাটকে অভিনয় ও গান গাইতে শুরু করেন। সুরের আকাশে সঙ্গীতে তার পদযাত্রা শুরু হয় 1942 সাল থেকে। মাত্র 13 বছর বয়স থেকে একটানাভাবে তিনি গান গেয়েছেন প্রায় 70 বছরের অধিক সময় ধরে। লতা মঙ্গেশকর 36টেরও বেশি ভারতীয় এবং আন্তর্জাতিক ভাষায় সহস্রাধিক গান গেয়ে আমাদেরকে উপহার দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বেশি বৈচিত্র্যময় এবং বিপুল সংখ্যক গান গাওয়ার রেকর্ড তার নামে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। লতা মঙ্গেশকর এমন একটি নাম যার গানের সঙ্গে প্রতিটি ভারতীয়দের জীবন গভীরভাবে জড়িয়ে আছে। ভারতের বিভিন্ন প্রান্তে নানা ভাষাভাষী মানুষ রয়েছে যারা হয়তো একে অপরের ভাষা বুঝতে পারে না, বলতেও পারে না, কিন্তু সবার কাছে লতা মঙ্গেশকরের নামটি গভীর ভালোবাসার মধ্যে জড়িয়ে রয়েছে। ওনার গানগুলি সমস্ত প্রজন্মের কাছে চিরকাল শাশ্বত হয়ে থাকবে। লতাজি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে নয়নের মনে হয়ে থাকবে। আজ ওনার কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি এই সুরের ভেলাতে।
0: বলুন।
1: নাম মনো লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না। মহান গীতিকার শৈল চৌধুরীর কানে ও সুরে সেই গানটি শুনিয়ে দিন, আর এই গানে ওনাকে স্মরণ করব আমরা সবাই।
0: ঠিক আছে জহরদা, আপনি অনেক ইম্পর্টেন্ট মেসেজ আমাদেরকে দিলেন থ্রু মানে আকাশবাণীর মধ্য দিয়ে। সকল শ্রোতাবন্ধুরা অবগত হলেন ওনার শিল্পী জীবন সম্পর্কে।

0: তো
1: না, লতা
0: কিন্তু
1: মঙ্গেশকর যে নাম যে জানা নেই এমন শ্রোতা নেই, কিন্তু অতি দুঃখের বিষয়, আকাশবাণী আমাদের একটা বিনোদনের মাধ্যম বা একটা গানের অনুষ্ঠান, এই আজকের এই শরীরের ভেলা একটা গানের অনুষ্ঠান, সেখানে ওনাকে তো আমাদের শ্রদ্ধা জানাতেই হয় ওনার শুভ জন্মদিনে, কারণ ওনার গান শুনে আমরা বেঁচে আছি। আর এমনও শ্রোতা রয়েছেন ওনার গান আবার পছন্দ করেন কিন্তু ওনাকে চিনেন না, বড় দুঃখের বিষয়। আজকে ওনার শুভ জন্মদিনে একটুখানি আমরা তো ওনাকে শ্রদ্ধা জানাতে পারি।
0: নিশ্চয়ই
1: সেটাই।
0: তবু কিন্তু উনি তো কিংবদন্তি শিল্পী, আমরা আমাদের সবারই জানা, কিন্তু ওনার মানে চলার পথ কিন্তু এতটা মসৃণ ছিল না। একটা ইন্টারভিউতে আমি দেখেছি, প্রসঙ্গটা যখন উঠল তো বলে দিই, একটা ইন্টারভিউতে মানে লতাজিকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি তো মানে এতটা খ্যাত বিখ্যাত হয়েছেন সমগ্র বিশ্বে, শুধু ভারতবর্ষেই নয়, তো আপনি কি চাইবেন আপনি আবার পরবর্তী জন্মে মানে আবার আপনি লতা মঙ্গেশকর হয়ে জন্মগ্রহণ করেন, বা এরকম একটা কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল আর কি। তখন উনি হেসে উত্তর দিয়েছিলেন, আমি আর লতা মঙ্গেশকর হতে চাই না, আমি একজন, আবার যদি মানব জন্ম আমার নিতেই হয়, আমি সাধারণ মানে একটা মেয়ে হিসেবে আমি জন্মগ্রহণ করব, কিন্তু লতা মঙ্গেশকর আর হতে চাই না আমি। কারণ হ্যাঁ, অনেক ঝড় ঝঞ্ঝা ওনার উপর দিয়ে গেছে ওনার, হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত জীবন কিন্তু এতটা সুখের ছিল না।
1: না না না না, অনেক কষ্ট করেছিলেন, মাত্র 13 বছর বয়সে উনি পিতৃহারা হয়ে সমস্ত সংসারের ভূষা কিন্তু ওনার কাঁধে ছিল।
0: একদম একদম সেটাই। তো যাই হোক,
1: ওনার নিজস্ব বোন আশাজির সাথে ওনার খুব একটা মেলামেশা ছিল না।
0: তো যাই হোক,
1: দিনগুলি কেটেছে ওনার,
0: উনি তো সবকিছুরই ঊর্ধ্বে। তো আজকের দিনে ওনাকে প্রণাম জানাই, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।
1: তো ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই,
0: আপনিও খুব ভালো থাকবেন। সকল শ্রোতা বন্ধুদের নিয়ে শুনবো এই গান।
1: ঠিক আছে,
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নবীনদি।
0: নমস্কার অবিনাশ ভাই।
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে, আপনি তো নাম বলে দিয়েছেন, তো কেমন আছেন দিদি?
0: খুব ভালো, আপনি?
1: হ্যাঁ আমিও খুব ভালো। যাই হোক, আজকের দিনে ফোনটা পেয়ে আমার সবচেয়ে বেশি ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আজকে দেখুন আমাদের সুরকোকিলা লতাজি আজকে জন্মদিন। তো সে আজকের দিনে যদি ফোনটা না পাই পেতাম তাহলে মনে খুবই দুঃখ হতো,
0: সে
1: কারণ ওনার ওনার গান আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। আর
0: হুম হুম ঠিক,
1: আর এরকম দিনে ফোনটা লাগাটা আমাদের কাছে খুবই ভাগ্যের ব্যাপার।
0: হ্যাঁ, আমাদের প্রিয় শ্রোতা বন্ধু জহরদা অনেক কিছু বললেন ওনার জীবনী নিয়ে, বলুন এবার আপনার কি জানা আছে
1: জহরদা। দেখুন, আর আমরা যে আশুতোষদা, তারা দুজন মানে খুবই মানে মানে সঙ্গীতকার, গীতিকার, সুরকার, এটা নিয়ে ওনাদের মানে খুবই ভীষণ ভাবে চর্চা করেন। সেই জন্য কিন্তু ওনারা এইসব ব্যাপারে মানে আমাদের থেকে অনেক
0: অনেক বেশি
1: ওনারা
0: নলেজ
1: সেটা জানবেনই বলবেন।
0: হুম হুম হুম
1: সেটা
0: এবার এবার আপনার আপনার কাছ থেকে কি শুনবো বলুন।
1: হ্যাঁ, তো আজকে যদি আমাকে শুনিয়ে দেবেন,
0: না বলছি আপনিও কিছু বলুন লতা জিকে নিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ, লতাজি তো দেখুন আমাদের কি বলবো, ওনার সম্পর্কে তো যত যতই মানে আমরা বলি কম বলা হবে, কারণ ওনাকে দেখুন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আর উনি দেখুন ভারতরত্ন রত্ন সম্মানেও সম্মানিত হয়েছেন, আর আর শুধু এটাই নয়, অনেক যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ সবগুলো সম্মান ওনাকে প্রদান করা হয়েছে। আর সবচেয়ে বড় সম্মান যেটা, ভারতরত্ন সম্মান পাওয়াটা কিন্তু একজন নাগরিকের জন্য খুবই গর্বের ব্যাপার, কারণ একটা ভারতরত্ন সম্মানটা পাওয়া এত বড় ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ তথ্যকেই সেটা দেওয়া হয়।
0: ঠিক ঠিক ঠিক।
1: তো আর আর উনি তো ওই যতগুলো গান দেখুন, একজন কি বলে, উনি একজন মানে মারাঠা হয়ে এত সুন্দর বাংলা গানগুলো যে গেয়েছেন, বা যে কোনো ভাষায় উনাকে যেমন জল যেমন যে কোনো একটা পাত্রে রাখে সেই পাত্রে আকারটা ধারণ করে, সেইভাবে কিন্তু উনাকে যে কোনো ভাষায় গানগুলো দিলে সে উনি সেই ভাষায় গানগুলো এত ভালোভাবে উনি সেটা নিজের সুরটা দিয়েছেন।
0: ঠিক ঠিক।
1: তো যাই হোক, আর আর আজকে আরেকটা বিশেষ দিন দিদি, আজকে আমাদের ভগৎ সিং এরও আজকের জন্মদিন। তো আমাদের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং কেও আমরা আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জানাই।
0: নিশ্চয়।
1: তো আজকে আমাকে সেই জন্য কিন্তু একটি দেশাত্মবোধক গান লতাজির কণ্ঠে, কারণ সেই গানটা শুনি আমরা আমি দুজনকেই শ্রদ্ধাঞ্জলি দিতে চাই। তো সেই গানটা হলো একবার বিদায় দে মা, মায়ের একবার একবার বিদায় দে মা, সেই গানটা শুনিয়ে দেবেন।
0: ঠিক আছে।
1: আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী কৈলাস শুনছেন সবাইকে নিয়ে শুনবো, বিশেষ করে আমাদের ওনার ফোন তো লেগেই গেছে। আর বিশেষ করে আশুতোষ দা আর প্রেমজিৎ দাকে আমি অনুরোধ করছি ওনারা যাতে অনুষ্ঠানে প্রবেশ করেন, কারণ ও আর কেন জহরদাকে প্রবেশ করে ওনার যা বক্তব্য বললেন সেটা তো আমরা অনেকগুলো সেখান থেকে আমরা জানতে পারলাম লতাজি সম্পর্কে। আর এখন রয়েছেন আশুতোষ দা, ওনার ওনার কাছে কিন্তু অনেকগুলো অভিজ্ঞতা রয়েছে, উনি শেয়ার করবেন অবশ্যই যদি ফোনটা পেয়ে যান। ঠিক আছে দিদি,
0: ঠিক আছে অবিনাশ ভাই,
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, নমস্কার
0: নমস্কার।

0: নমস্কার সুরীর ভেলা।
1: নমস্কার নেবেন?
0: নমস্কার প্রেমজিৎ ভাই।
1: আরে কি বলবো আপনাকে, শ্বাসটা এসেছে সঠিক বলতে আমার, বুঝতে পেরেছেন?
0: একদম অনুষ্ঠানের অন্তিম লগ্নে।
1: অন্তিম লগ্নে, যাই হোক, আজকে হয়তো বা আক্রিলিক কলার লাস্ট কলার প্রেমজিৎ চক্রবর্তী, অসম রাজ্যের সিউনি জেলা থেকে বলছি। আর সত্যি কথা বলতে গেলে আজকের দিনে আশুদাকে অনুষ্ঠানে পেলাম না, খারাপ লাগছে। কারণ দেখুন, তিনি প্রতিদিন শিল্পী সম্পর্কে আলোচনা করেন প্রত্যেক শিল্পীকে নিয়ে, সুরকার গীতিকার গায়ককে নিয়ে, কিন্তু আজকের দিনে তিনি অনুষ্ঠানে ঢুকতে পারলেন না, খারাপ লাগলো।
0: জহরদা বললেন সবকিছু, অনেক কিছু বললেন।
1: যাই হোক, জহরদা বললেন নিয়েছেন। আজ একটা কথা আমি বলি আপনাকে, গান তো অবশ্যই শুনবো, আমার গান যদি অল্পও শুনিয়ে দিন তবু আমি খুশি। কিন্তু বিশেষ করে দেখুন, আজকের দিনে লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেছিলেন 1929 ইংরেজিতে 28 সেপ্টেম্বরে। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে গেলে লতা মঙ্গেশকরের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম। তিনি আমাদের জন্য অনেক গান উপহার হিসেবে রেখে গিয়েছেন, প্রত্যেক ভাষায় গান গিয়েছেন। ওনার গানগুলো আমরা প্রতিনিয়ত শুনতে পারি এবং গানের মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন,
0: ঠিক না? ঠিক।
1: আর ভগৎ সিং, সত্যি কথা বলতে গেলে কি বলবো, তিনি ভারতবর্ষের মানে জন্য যা করেছেন, ব্রিটিশের সঙ্গে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, শেষ পর্যন্ত তিনি হাসি মুখে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন বলে যান, তাই ওনার কাছে আমরা সবাই ঋণী। আর একটা কথা বলি, ইনকলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক, সেটি স্লোগান তিনি স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীর মধ্যে অমর করে রেখেছেন। আজকের দিনে আমরা দেখুন এই স্লোগানের মাধ্যমে কিন্তু ওনাকে আমরা স্মরণ করি প্রতিনিয়ত। আর গান শুনিয়ে দেবেন দিদি ভাই আজকে আমাকে, যে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি শুনিয়ে দেবেন, যেমন মনে করুন, উঠো উঠো সূর্যাই রে ঝিকি মিকি দিয়া, এই গানটি শুনিয়ে দিলেই চলবে। আর একটা কথা বলি, যেমন মনে করুন আজকে দেখুন, আমি আজকে আকাশবাণী কৈলাসহর ফোন করছি বা শিলচর, আকাশবাণী শিলচর বা আকাশবাণী কৈলাসহর, কিন্তু আমার জীবনের প্রথম শুরু হয়েছে আকাশবাণী কৈলাসহর এবং শিলচরে ফোন করা। আমি মনে করি আকাশবাণী শিলচর এবং আকাশবাণী কৈলাসহর আমার কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। কারণ দেখুন, শিক্ষা বিনোদন এবং তত্ত্ব, ঠিক না? আমরা যখন শিক্ষা পাই তখন আমরা ছাত্র হিসেবে আমি গ্রহণ করি শিক্ষা আকাশবাণী থেকে, এবং যখন অনুষ্ঠান মনোরঞ্জন করি, গানের অনুষ্ঠান, তখন কিন্তু আমি শ্রোতা হিসেবে মনোরঞ্জন করি। কারণ দেখুন, আকাশবাণী কৈলাসহরে যে সকল শ্রোতা বন্ধুরা ফোন করেন, মনে করেন যদি শ্রোতা বন্ধুরা ভালো কথা বলেন, ভালো গান নির্বাচিত করেন বা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, এই শ্রোতা বন্ধুরা মনে করি খুব ভালো একজন শ্রোতা বন্ধু। কারণ আর যারা হয়তো বা নব প্রজন্মের যারা শ্রোতারা উঠছেন বর্তমানে, যাতে ওনারা ভালো করে আকাশবাণী শুনেন এবং আকাশবাণীকে অনুসরণ করে, যাতে আগামী দিনে যাতে ভালো শ্রোতা হয়ে উঠতে পারেন। কারণ দেখুন, আজকে মনে করুন হাই স্কুলে, সব হাই স্কুলে কিন্তু মেট্রিক সেন্টার নয়, মেট্রিক সেন্টার আলাদা স্কুলে রয়েছে, যেতে হয়, যে পরীক্ষা দিতে হয়। এবং দেখুন, আজকে মনে করুন আমার স্কুল, আপনার স্কুল, হয়তো আমাদের আপনার বা স্কুলে বা আমার স্কুলে মেট্রিক সেন্টার নেই, আমরা পাঠিয়ে দিয়েছি অনুপদার স্কুলে, অনুপদার স্কুলে মেট্রিক সেন্টার রয়েছে, একটা কথা আছে।

0: আছি। এখানে দেখুন, আজকে যদি আপনার স্কুল বা আমার স্কুল থেকে যে ছাত্র বেশি পাস করতে পারে ফার্স্ট ডিভিশনে, তাতে কিন্তু আপনারও নাম আমারও নাম, ঠিক না? তার জন্য বলছি যে আকাশমণি কৈলাসের যে সুতারা ফোন করেন, যদি ভালো ভালো সুতারা হন তাহলে বিশেষ করে নাম হবে। আর দেখুন দিদিভাই, আপনাদের আকাশমণি কৈলাসের থেকে আমি যা শিক্ষা অর্জন করেছি, সাথে ভারতবর্ষের অনেক স্টেশনে আমি ফোন করি এবং প্রত্যেক স্টেশনে আমাকে সবাই ভালোবাসেন, এবং অন্য সুতাদেরকে যদি 2 মিনিট সময় দেন, আমাকে 3 মিনিট দেন, 3.5 মিনিট দেন, সেটি আপনি অবিনাশবাবুকে জিজ্ঞেস করলে অবিনাশবাবু আপনাকে বলতে পারবেন, আশুদা বলতে পারবেন। দেখুন,
1: ঠিক আছে প্রেমজিৎ ভাই,
0: ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্রোতা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী কৈলাস শহরের, আর অনুষ্ঠানে মানে ভালো করে বুঝিয়ে অনুষ্ঠানে ঢুকবেন, কোন দিন কোন কিছু আছে, তাহলে দিবস টিবস বা বিশেষ করে শিল্পীদের তাহলে ভালো লাগে, অনুষ্ঠান শুরু শুরু হয়ে।
1: নিশ্চয়ই,
0: নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ব্যাপারটা বললেন অনুষ্ঠানে, দেখুন বললেন যে নাম না বলার জন্য, ঠিক আছে আপনার কথা আমি মানছি, এখন যদি আমি আপনাকে ডিঙ্গে যদি নাম বলে ফেলি তাহলে কি হবে জানেন? আপনার কাছে আমি খারাপ হয়ে যাবো, আপনি হয়তো মুখে কিছু বলবেন না, হৃদয়ের মধ্যে খারাপ হয়ে
1: যাবে।
0: কিন্তু যদি আপনি আমাকে হৃদয়ে যদি ভালো হিসেবে রাখেন তাহলে আমি সেটাই চাই আপনার, ঠিক আছে? মুখে যদি আমাকে যদি টুকড়া কথা বলে ফেলেন, শাসন করে ফেলেন, সেটা আমি রাগ করবো না, কিন্তু হৃদয়ের মধ্যে যাতে আমি ঠিকঠাক ভাবে থাকি।
1: এটা কিন্তু আমাদের শুধু আকাশবাণী কৈলাস শহরের সুরের ভেলা নয়, আমাদের প্রাত্যহিক জীবনেও কিন্তু এই মানে নিয়মটা আমাদের মেনে চলা উচিত প্রত্যেকেরই।
0: আমি কারণ এখন যদি আমি আপনাকে ডিঙ্গে নাম বলি তাহলে তো আপনার কাছে আমি খারাপ হয়ে যাবো, কিন্তু মুখে আপনি বলবেন না যে আপনি ভালো নয়, সেটা আপনার অন্তরে রাখবেন, অন্তরে থাকবে যে প্রেমজিৎ বাবু এটুকু বলা সত্য, প্রেমজিৎ বাবু বলে ফেললেন তাহলে তো প্রেমজিৎ বাবু ভালো নয়, ঠিক না? বলতে পারেন, সেটা অবশ্যই।
1: ভালো থাকবেন প্রেমজিৎ ভাই, নমস্কার,
0: নমস্কার, নমস্কার।

খুব মন ভালো করা একখানি গানের সঙ্গে শেষ করলাম বাংলা ছায়াছবির গানের শ্রোতাবন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা। শ্রোতাবন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, কথা হবে আগামী আসরে।

আকাশ বাণী কয়লা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে আবার একবার জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী প্রচারিত হবে বেলা 12:05। শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান বেলা 12:30। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন ওয়ারদাত ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ভূপিন্দর সিং এবং মিতালি সিং এর কণ্ঠে শুনবেন গজল বেলা 1:40। বেলা 2:15 লোকগীতি। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বিকেল 3:10। মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে বেলা 2:30 এবং বিকেল 3:10।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ৬টায় ৬:৩০। কিষাণ বাণী অনুষ্ঠানে শুনবেন কৃষি আধিকারিকের সঙ্গে আলোচনা। ৭টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে ৮:১০। ৮:৩০ রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ অনুষ্ঠানে আজকে শিল্পী চন্দনা সেনগুপ্ত। শিল্পী মনোময়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান ৯:১০। ২০ এশিয়ান গেমস ২০২৬ পিরিয়ডিক আপডেটস রিলে করে শোনানো হবে ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত। এবারে সংবাদ। ৭:৩৫ এবং ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৭:৪৫ এবং ৭:৫৫

আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9টায়। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

আমরা সকলে সুখের কথা বলে থাকি। সুখ এক অনুভূতি। আগে মনে করা হতো মস্তিষ্ক এবং মন ভিন্ন। আজ বিজ্ঞান বলছে মস্তিষ্ক এবং মন এক। ওই মস্তিষ্কে আছে মন, আর মনে আছে সাদা কালো। ওই সাদা কালোকে কেন্দ্র করে সত্য মিথ্যা গড়ে উঠেছে। কম বয়সে আমরা বাবা মায়ের হাত ধরে চলি, জীবনের ঝড়ঝাপটা তারা সামলে দেন। আদতে সংসারের কঠিন অংশ বোঝার যে ক্ষমতা থাকা দরকার সেটা তখনও আসে না। আমাদের দেশে প্রাপ্তবয়স্ক বলতে 18 বছর বোঝায়, কিন্তু বিজ্ঞান বলছে 30 বছরের আগে কারো সম্পূর্ণ উপলব্ধির ক্ষমতা থাকে না। ফলে স্কুল কলেজে পড়ার সময় বা ওই পাঠ্যপুস্তক থেকে সাংসারিক জীবনের বিরাট অধ্যায়ের মিল থাকে না। অশান্তি বলো আর যুদ্ধ, এর কারণ কি? যুদ্ধ হলো হইচই। যুদ্ধ মানে কামান, বিমান, বন্দুক, গোলা। স্বামী স্ত্রী, বন্ধু, ভাই বোন, আত্মীয়, চাঁদা, পার্টি, দপ্তর, রাজনৈতিক ক্ষেত্র, প্রতিবেশী, সব ক্ষেত্রে যুদ্ধ হতে পারে। আসলে যুদ্ধ হলো মতের অমিল। এক পক্ষ যা চায় অপর পক্ষ দিতে রাজি না, কিন্তু যুদ্ধে যেতে এক হারায় উভয়। মতের অমিল বিদ্বেষ তৈরি করে, বিদ্বেষ থেকেই যুদ্ধ, আবার বঞ্চনা থেকেও যুদ্ধ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাটিটিউড প্রবলেমে থাকি। আমাদের মধ্যে ভালোর দিকে আকর্ষণ কম। এজন্য সবচেয়ে আগে দরকার কয়েকটা সংজ্ঞার প্রকৃত অর্থ। শিক্ষা কী? শিক্ষা মানে স্কুল কলেজ, কয়েকটা পুস্তক, কাগজ কলম, রাবার পেন্সিল নয়। শিক্ষার মূল হলো সৌজন্যতা, যেখানে অবহেলার জায়গা নেই, যেখানে বিরুদ্ধ পরিবেশে উত্তরণ ঘটাতে হয়। জীবনে অনেক সময় আসে এগিয়ে যেতে হয়, কাজটা হবে কি হবে না ছেড়ে লড়তে হয়। সমস্যা হলো আমাদের মানসিকতা। বিশেষ শ্রেণীর লোক সমাজটাকে কুড়ে খায়, কার চাকরি হয়নি, কে দত্তক নিয়েছে, এসব আলোচনায় মশগুল। নিজেরা একটা ভালো কাজ করে না। আমাদের দেশের সিনিয়ররা বেশিরভাগ গাড়ির কালো ধোঁয়া। এরা উপদেশ দেয়, কিন্তু এরা কোনোদিন দৃষ্টান্ত স্থাপন করে না। দ্বিতীয়ত বলবো সাহস কী। সাহস মানে বর্ডারে যুদ্ধ করা নয়, ঘুষি দেওয়া নয়। সাহস হলো নিজের কর্তব্যের পরিচয়, যা করব সততার সাথে। প্রবৃত্তির সবলতা দরকার। ইতিহাস, বিজ্ঞান, বাংলা পড়ে এসব আসে না। ওই যে বললাম, সিনিয়রদের গাফিলতি ছোটদের পেছনের সারিতে ঠেলে দিচ্ছে। তৃতীয় ধর্ম। ধর্ম মানে মন্দির, মসজিদ, গির্জা নয়। ধর্ম মানে গীতা, কোরআন, বাইবেল নয়। স্বামীজির বাসার ধর্ম হলো সত্যকে প্রত্যক্ষ করা। আশ্রম, মসজিদ, গির্জায় গিয়ে উন্নতি হয় না। ধিক্কা কাউকে মানুষ করে না। ধিক্কার দুটো কথা, উপকার করতে না পারলে অপকার করো না, আর উপকার করার সুযোগ থাকলে হটে এসো না। চতুর্থ, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। আসল হলো অপবিত্র মস্তিষ্ক শয়তানের আড্ডা, যে ভালো কাজ করার না কেউ করে যাবে।

বিদ্যাসাগর মহাশয়, গ্যালিলিও সত্যের জন্য বহু কষ্ট করেছেন। হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা পড়ছিল, ঈশ্বর হাত দিয়ে সরিয়ে দিতে পারতেন, যা করে মানুষ নামে জীব, তাহলে আমি মানুষ হব না অমানুষ, আমাকে ভাবতে হবে। পঞ্চম, মূর্খ এবং অশিক্ষিত কে? মূর্খ মানে যে পড়াশোনা করেনি, এরকম নয়। মূর্খ বা অশিক্ষিত সে যে অপরের কাজে আসে না। আমাদের দেশে রাষ্ট্রপতি সাহসিকতার পুরস্কার দেন। প্রত্যেকে সাধারণ ছেলেমেয়ে যারা নিজেদের জীবনের পড়ুয়া না করে কাউকে বাঁচিয়েছেন, কিন্তু এরা পবিত্রতার জন্য অসাধারণ হয়ে ওঠে। গোপীগাইন, ভাগাবাইন মেধাবী ছিলেন না, এরা পবিত্র ছিলেন বলে ভূতের রাজা এদের বরদান দিয়েছিলেন। সত্যজিৎ রায় মহাশয় জ্ঞানী মানুষ ছিলেন, এমনি ছায়াছবিটা করেননি। এবার বলবো অশান্তির কারণ কি। টেনশন। সাংসারিক মানুষের আসল হলো সন্তান। ওই সন্তানকে ঘিরে বাপ মায়ের যাবতীয় আবর্ত। সন্তান যদি বিগড়ে যায় খুব কষ্টকর, এজন্য প্রশ্রয় এবং শাসনের মধ্যে সামঞ্জস্য রাখতে হয়। বাবা মা কেউ বেশি উগ্র বা দুর্বল হলে অসুবিধা। সবচেয়ে আগে দরকার বাবা মায়ের মিল এবং একতা। বাবা মায়ের মধ্যে অমিল হলে সর্বনাশ। বহু ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিদেশে চলে যায়, এর সপক্ষ বিপক্ষ উভয় দিক আছে। দেশ এদের কী দেয়, কাদের জন্য এরা এখানে থাকবে, এরা কি যথাযথ সম্মান প্রতিষ্ঠা পাবে? এদের কর্মক্ষেত্র আগের থেকে কলুষিত, এরা বাঁচবে কী করে? ছেলেমেয়েরা বিদেশে চলে গেলে বাবা মা বিদেশি উন্মত্ত রাষ্ট্রের নাম বলে বটে, তবে মনের ভিতরটা খা খা করে, এটাও অশান্তি। বহু ক্ষেত্রে সাফল্য আসে, পরে অলসতায় নির্বুদ্ধিতায় ব্যক্তি খ্যাতিকে ধরে রাখতে পারে না। মারাদোনার ক্ষেত্রে সর্বনাশ আসে। সাফল্য দীর্ঘায়িত করতে হলে অধ্যবসায় দরকার, ভারসাম্য বজায় রাখতে হয়, পরিশ্রমের বিকল্প হয় না। ভুল ত্রুটি হতে পারে, অজ্ঞান থেকে শিক্ষা নেওয়া বুদ্ধিমানের কাজ। বহু ক্ষেত্রে এজন্য মেডিকেল কাউন্সিলিং দরকার। মেডিকেল কাউন্সিলিং মানুষের রাস্তা দেখায়। আমি হয়তো বুঝতে পারছি না, আর একজন উপযুক্ত ব্যক্তির পরামর্শ নেওয়া। বিখ্যাত ব্যক্তিরা কাউন্সিলিং করে থাকেন, এর সাথে পাগলের সম্পর্ক নেই। লন টেনিস তারকা পিট সাম্প্রাস, সচিন টেন্ডুলকর, যে কেউ কাউন্সিলিং করেছেন। কাউন্সিলিংয়ের আরেকটা কাজ পজিটিভের দিকে মানুষকে বুস্ট আপ করা। হ্যাঁ, আমি পারব, আত্মবিশ্বাসের অভাবে এসব আসে। আত্মবিশ্বাস মনকে একাগ্র করে। জীবনে আত্মবিশ্বাস খুব দরকার। সব কিছু হারানোর চেয়ে বেশি হারানো আত্মবিশ্বাসের অভাব। বয় সকলের কাছে আসে, বয়কে চ্যালেঞ্জ করাটা মানুষের ধর্ম। বয়সকালে বিশেষত 21 বছর থেকে এসব বেশি আসে। মানুষ কাজ করতে গিয়ে পিছিয়ে আসে, কারণ বাড়ির মানুষদের সমর্থনের অভাব, বা লোকে কি বলবে। বাড়ির মানুষদের সাথে থাকতে হয়, বন্ধুদের সাথে থাকতে হয়। মানুষ জীবিকার জন্য যে কাজ করুক, এটা আলোচনায় আসা উচিত নয়। তরুণ বন্ধুরা, এই মুহূর্তে যে যেখানে বসে আকাশবাণীর অনুষ্ঠান শুনছ আর ঘড়ির দিকে তাকিয়ে রয়েছ, সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ঢের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের যুব আসর। আসরে আজ উপস্থিত তরুণ বন্ধু সীমান্তনী সেনগুপ্ত, সঙ্গে সন্দীপ কুমার নাথ। তাহলে এসো এবারে সীমান্তনী সেনগুপ্তের কণ্ঠে গান শুনি।

গড়ি কাটা জানান দিচ্ছি, সময় শেষ, বিদায় নিতে হবে। তো যেতে যেতে বলে দিচ্ছি, আজ আসরে মিশ্র গান শুনলাম তরুণ বন্ধু সীমান্তনী সেনগুপ্তের কণ্ঠে। আজ তাহলে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী যুব আসরে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান, শিল্পী ছিলেন আরতি মুখোপাধ্যায়। আকাশ বাণী কৈলা শহর, কিছুক্ষণের মধ্যে সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।
1: आकाशवाणी समाचार के साथ मैं प्रियंका अरोड़ा। भारत आज सर्जिकल स्ट्राइक

অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন ওয়ারদাত ছবির গান। প্রথম গানখানি দ্বৈতকণ্ঠে গিয়েছেন বাপি লাহিড়ী এবং সহশিল্পীবৃন্দ।

chicano.

গানখানি শুনলেন বাপি লাহিড়ি এবং সহশিল্পীদের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনলেন ওয়ারদাত ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশ মানে কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র একাদশতম বৈঠকে অংশগ্রহণ করবার জন্য দোহায় পৌঁছেছেন। দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। দেশের স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কালিমালিপ্ত ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিরোধী দলগুলি কড়া নিন্দা করেছে বিজেপি। জাপানের আইচি নাগোয়ায় ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ না হওয়া সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওপরে থাকায় ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 2000 টাকা বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকা বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR-এর আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছেন যে বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে চলন্ত বাসে এক নাবালিকার গণধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছেন। আদালত বলেছেন, এ ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের ব্যর্থতাকেই চিহ্নিত করে। বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ বলেছেন, পর্যাপ্ত আলোর অভাব, দুর্বল নজরদারি এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থার ঘাটতির কারণেই পার্ক ও বাসের মতন জায়গাগুলি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। উল্লেখ্য, গত মাসে গ্রেটার নয়ডায় একটি স্লিপার বাসে এক নাবালিকাকে বাসের কন্ডাক্টর ও চালক গণধর্ষণ করে তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। দুই অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য সময় বের করার আহ্বান জানিয়েছেন। গতকালের মন কি বাত অনুষ্ঠানে করা আহ্বানের উল্লেখ করে তিনি বলেন, জনগণনায় অংশগ্রহণ করা সকল নাগরিকের জন্য একটি জাতীয় কর্তব্য। তিনি আরও বলেন যে এই অংশগ্রহণ দেশের ভবিষ্যতের সঠিক চিত্র তৈরিতে সহায়তা করে।
1: जनगणना हम सबका राष्ट्रीय दायित्व है। मैंने 15 अगस्त को भी देशवासियों से आग्रह किया था कि इसके लिए अपना समय जरूर निकालें। जनगणना के लिए अपनी जानकारी स्वयं दर्ज करने की ये सुविधा बहुत आसान है। आप अपने मोबाइल से ही अपनी और अपने परिवार की जानकारी दर्ज करा सकते हैं। ये सुविधा हिंदी सहित 16 भाषाओं में उपलब्ध है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অদম্য সাহস ও বীরত্বের মাধ্যমে ভগৎ সিং স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সম্মানের জন্য সর্বস্ব ত্যাগের যে মানসিকতা ভগৎ সিং দেখিয়েছিলেন তা ভারতের যুব সমাজের সাহস ও দৃঢ় সংকল্পের প্রতীক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, অত্যন্ত কম বয়সে ভগৎ সিং মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব আত্মত্যাগ করেছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র একাদশতম বার্ষিক সভায় অংশগ্রহণের জন্য কাতারের রাজধানী দোহায় গিয়ে পৌঁছেছেন। সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য দেশগুলির প্রতিনিধি দল ও নীতি নির্ধারক অংশীদারেরা একত্রিত হয়ে AIIB-র কৌশলগত দিক, কার্যক্রমের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংকস ইউনিয়ন্স UFBU জানিয়েছে যে তাদের প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘট স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন IBA-র সঙ্গে সদর্থক আলোচনা হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন AIBA-র নিজেদের সামাজিক মাধ্যমে জানিয়েছে, ধর্মঘট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গত রাতে IBA এবং 7টি ব্যাংক ইউনিয়নের যৌথ মঞ্চ UFBU এর মাধ্যমে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ করা যায়, 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে দেশব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছিল। সপ্তাহে 5 দিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা সহ প্রতিরক্ষা

0: সচিব রাজেশ কুমার সিং মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর একটি দ্বিদলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। দলের নেতা রায়ান মাস্ট প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আলোচনাদারিত্বের ওপর আলোকপাত করা হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া বলেছেন, দেশের 100 কোটিরও বেশি মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় রয়েছেন। এর মধ্যে 60 কোটিরও বেশি মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাচ্ছেন। 25 কোটি মানুষের জন্য ESIC-র স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি 80 কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান ও কৃষক ও মহিলাদের আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্স অন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার অ্যান্ড অ্যাওয়ার্ডসে তিনি বলেন, দেশের সুস্থায়ী উন্নয়নের স্বার্থে সরকার শিল্পের উন্নতি বজায় রাখতে কাজ করে চলেছে।
1: 25 করোড় লোককে ESIC কি সিকিউরিটি দে রে হ্যাঁ, 80 করোড় লোককে মুফত অনাজ দে রে হ্যাঁ, 10 করোড় কিষানকে অ্যাকাউন্ট মে হর 4 মহিনে 2000 রুপিয়া ডালতে হ্যাঁ। আজ দেশ কে 10 স্টেট ऐसे है जो महिला के अकाउंट में प्रति महीने कोई ना कोई 2000, 1500, 1200 ऐसी अमाउंट डालते हैं। तो मैंने कहा कि क्या सोशल सिक्योरिटी का पार्ट नहीं बन सकता, और कैलकुलेशन चालू करा तो उन्होंने स्वीकारा कि इंडिया आज 101 करोड़ यानी कि 68% लोगों को सोशल सिक्योरिटी देता है।
0: खबर सुनचिन आकाशवाणी से। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হেয়পটুপন্ন ও দুর্বল করার চেষ্টার অভিযোগে বিজেপি বিরোধী দলগুলো তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বিরোধী নেতাদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন বিরোধী দলগুলোর দাবি খারিজ করে দেওয়া সত্ত্বেও তারা পরিবেশকে কলুষিত করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন যে তাদের একমাত্র লক্ষ্য হল ক্ষমতা দখল করা।
2: चुनाव आयोग से लेकर देश की सर्वोच्च अदालतों तक इनके हर झूठ की हवा निकलती है। जब इनके पास नीतियों और विजन का अभाव होता है तो ये अब देश में भ्रम और अराजकता फैलाने के नए नए प्रपंच रच रहे हैं। इन्हें न राष्ट्र की सुरक्षा से सरोकार है और न जनता की भलाई से और न ही देश के मान सम्मान से।
0: বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, গঙ্গাসাগরে গঙ্গা যাত্রা ও জাতীয় মেলার মতন আয়োজনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সরকার এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সেবা করার যে সুযোগ দিয়েছে দল তা পালন করবে। দুদিনের সফরে গতকাল বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আজ সকালে দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি গঙ্গাসাগরে যান, সেখানে সাগর স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দেন। তার সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য ও দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল। উত্তরাখণ্ডে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ থেকে পুনরায় চারধাম যাত্রা শুরু হয়েছে। গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। থিরুবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজ 1-0 এগিয়ে গেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 295 রান তোলে। জাপানের আইচি নাগোয়ায় ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ না হওয়া সত্ত্বেও বিশ্ব র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের ওপরে থাকায় ভারত সরাসরি সেমিফাইনালে পৌঁছেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 2000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের উপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে জনগণনার জন্য কিছুটা সময় বার করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র 11তম বৈঠকে অংশগ্রহণ করার জন্য দোহায় পৌঁছেছেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন গজল। দ্বৈত কণ্ঠে গিয়েছেন ভূপিন্দর সিং এবং মিতালি সিং।

গানখানি শুনলেন শিল্পী ভূপিন্দার সিং এর কণ্ঠে। এবারের গজল দ্বৈত কণ্ঠে শুনুন ভূপিন্দার সিং এবং মিতালি সিং এর কণ্ঠে।

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন গজল। শিল্পীরা ছিলেন ভূপিন্দর সিং এবং মিতালি সিং। আকাশ বাণী কৈলা শহর সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: Ashwani and I am Valsa Williams with the Midday News. The headlines: Supreme Court refuses to stay center's decision to impose merchant discount rate on UPI transactions. Proposed three-day nationwide bank strike, which was to begin today, deferred. India marks 10th anniversary of surgical strikes on terrorist hideouts in Pakistan. Nation remembers freedom fighter Shahid Bhagat Singh on his birth anniversary today. Sensex plunges nearly 1,000 points amid surge in crude oil prices. Nifty tanks 306 points. And in Asian Games, India bags silver and bronze medals today in women's 25-meter pistol and under 78-kilogram Kuresh events.

কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পরীক্ষিত বালা। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।

0: सखी सहेली
1: कार्यक्रम के प्रस्तुतकर्ता अनुश्री पाठक।

विविध भारती पर प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটি ঘোষণা, 2027-28 শিক্ষাবর্ষে জহন নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027। ঘোষণাটি শুনলেন। আরও একটি ঘোষণা, আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে 10:10 ডেইলি হাইলাইটস ক্যাপসুল রিলে করে শোনানো হবে। ঘোষণাটি শুনলেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আপনার নামটা
1: সুকময় নাম।
0: আচ্ছা, তো আপনি কতদিন ধরে কৃষির সঙ্গে যুক্ত আছেন?
1: আমরা তো দেখেন আমার বাবাই কৃষক, আমরা ছোটবেলা থেকে কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত আছি আর বর্তমানেও আছি। আমরা কৃষির উপরেই নির্ভরশীল সবকিছু, আমরা কৃষক কৃষিক্ষেত্রের উপরেই চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছু।
0: তো আপনার কাছ থেকে আজকে জানবো, যেহেতু আপনার মূল উপজীবিকা কৃষি,
1: হ্যাঁ কৃষি,
0: তো আপনি যেভাবে আমরার কৃষক ভাইরার কাছে আপনার এই জীবনের অভিজ্ঞতাটা কইতা পারবা, আর যারা ধরুন জমি আছে কিছু করে কিন্তু অন্য ব্যবসার উপরেও নির্ভর, তারা ঠিক ততটা কইতে পারবা কি না আমি সন্দিহান, কিন্তু যেহেতু আপনার মূল ভিত্তি কৃষি, সেই হেতু আপনার কাছ থেকে জানবো আমরার অক্ষণে যে বর্তমান যে মরশুম, এই মরশুমে আপনি কিতা কিতা লাগাইছেন, মানে আগামী বাইরি বার লিগা?
1: বর্তমানে ওই বরবটিটাই লাগাইছি বেশি, আর অন্য ফসল না।
0: বরবটি?
1: হ্যাঁ।
0: তো বরবটি আপনি মোটামুটি কতটুক জায়গার মধ্যে লাগাইছেন?
1: বরবটি আছে ধরেন আধাখানি 3 ফুট জায়গায়।
0: আচ্ছা, এই বরবটিটা আপনি লাগাইছেন কোন সময়?
1: এটা বর্তমানে কিছু গাছ উঠছে, কিছু ফুল আইছে, কিছু লতা ছাড়ছে, এরকম
0: ধরুন 15 দিন বা 20 দিন?
1: 15 দিন 20 দিন 1 মাস
0: হয়েছে মাত্র। আচ্ছা, বরবটি লাগাইবার সময় আমরা যে ইয়ে করি, যে ক্ষেতটা তো আমরা তৈরি করতে লাগে, সেই ক্ষেত্রে আমরা ক্ষেতটারে কিরকম ভাবে আমরা আগে উপযুক্ত?
1: ক্ষেতটা ধরেন আমরা বর্তমানে যে বরবটিটা লাগাইছি এটার পিছনে শসা আসলো, শসাটা পলিথিনের মধ্যে লাগাইছি, পলিথিন দিয়া। ওই শসাটা শেষ হয়েছে, শসার মিডিলে পলিথিনের মধ্যে এই পলিথিনটাই রয়েছে,
0: মানে জমির মধ্যে পলিথিন,
1: জমির মধ্যে বেড, পলিথিন দিয়ে বেড তৈরি করছি, ওই বেডের মধ্যে শসা লাগাইছি, শসাটা শেষ হয়ে আইছে, এক বিছা এক বিছা করে শেষ হইতে আছে, এক বিছা এক বিছা করে বরবটি লাগাইতে আছে।
0: মানে আপনার বুদ্ধিটা হয়েছে যে যাতে একই বিচরাতে আমি একই পরিশ্রমে দুইটা ফসল তুলতে পারি,
1: দুইটা যে পলিথিন দিলে দুইটা তিনটা ফসল ওঠানো যায়। আমরা তো দুইটা তিনটা ফসল ধরতে পারি না, কারণ হচ্ছে ওই কার্তিক মাসের যে ফসলটা, শীতের ফসলটা ধরতে গেলে আশ্বিন মাস থেকেই ধরতে লাগে প্রথম দিকে, এর লিগেই আমরা মানে তিনটা ফসল পলিথিনে করতে পারি না, পলিথিনটা উঠে দিয়ে লাগে।
0: আচ্ছা,
1: নাহলে তিনটা ফসল করা যায়,
0: তিনটা ফসলই করা যাইতো। আচ্ছা, পলিথিনের মাধ্যমে যে অক্ষণে প্রায় জমিতে গেলে দেখি পলিথিন পাতা, আচ্ছা এইটা কিরকম ভাবে, যে চাষ করার পরে পলিথিন দেওয়া হয় না গাছ লাগানোর পর?
1: না, গাছ লাগানোর আগে।
0: আগে?
1: হ্যাঁ আগে।
0: তো আচ্ছা, বরবটিটা আগে শুনি যে জমিটা কিরকম ভাবে তৈরি করেন।
1: জমিটা তো যেমন চাষ দেওয়া হইলো,
0: কয়টা চা দিবা?
1: যেই জমিতে যতটুক চাষ লাগে,
0: মানে এটার মাটিটা কিরকম, ওই মানে ওই
1: মাটিটা পুরোপুরি জোড়া হইতে হবে,
0: ঝুরঝুরি?
1: হ্যাঁ ঝরঝরে হইতে হবে।
0: আচ্ছা,
1: আর এটার মধ্যে যা সারটার দেওয়ার, পলিথিনের নিচে মানে যা সারটার দেওয়ার সব আমরা একসাথে দিয়ে দিই, দেওয়ার পরে তো তো বেড তৈরি করি পলিথিন দিয়া, এরপরে 3-4 দিন 5 দিন পরে ওই পলিথিনটা গর্ত করে করে করে করে করে এখানে নিচে লাগানো হয়।

0: তাহলে আগে আপনার জমিতে সারটার সব দিলাইলা, কমপক্ষে তো 4-5টা চায়ের দরকার, চাষ
1: 4-5টা 6টা এরকম
0: দিতেই লাগবে। আচ্ছা, একটার মধ্যে আরেকটার ব্যবধান কতদিন থাকে? যেমন আজকে একটা চা দিলে কতদিন পরে আরেকটা দিবা?
1: প্রথম চাষ তো একদিনে 2-3টা দেওয়া হয়, তারপরে একদিন 2 দিন পর পর দিলে ভালো হয় আর কি।
0: আচ্ছা,
1: এই ওয়েদারের, এখন তো বর্ষার ওয়েদার, কোনো কোনো সময় একদিনেই দিতে লাগে,
0: আচ্ছা
1: বৃষ্টি দিলে তো আবার প্যাক হয়ে যায়,
0: হুম
1: একদিনেই সব কাজ করতে লাগে বর্ষার সময়।
0: হুম
1: আর শীত মৌসুমে তো সময় মিলে
0: হুম
1: আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে জমিটা চাষ করিয়া,
0: এর মধ্যে বৃষ্টিও থাকে না,
1: বৃষ্টি দেখে না,
0: মানে মাটিটা সুন্দরই
1: হ্যাঁ
0: থাকে।
1: হ্যাঁ সুন্দর থাকে।
0: তো এরকম ভাবে দেওয়ার পরে সারটা কত নম্বরে প্রয়োগ করুন?
1: সারটা তো প্রথম দ্বিতীয় চাষের সময় সারটা দিয়ে দিই,
0: দ্বিতীয়তে?
1: হ্যাঁ
0: আচ্ছা, সারের মধ্যে কিতা কিতা ব্যবহার করুন?
1: সারের মধ্যে গোবর,
0: হুম,
1: আর তো রাসায়নিক সার,
0: রাসায়নিকের
1: আর
0: মধ্যে
1: লগে
0: কিতা?
1: জৈব সার আছে।
0: আচ্ছা,
1: রাসায়নিকের মধ্যে তো এসপি,
0: হুম
1: ডিএপি,
0: হুম
1: আর কিছু পিরকাই যে খোল,
0: হুম
1: এটাও দেওয়া হয়, যা যা প্রয়োজন আর সব কিছু
0: তো
1: দেওয়া হয়।
0: আপনার এই যে আতকানি জমি হইলা, আতকানি জমির লিগা আপনি পিরকাই বা ডিএপি বা যা যা সার দিচ্ছেন, এটির পরিমাণ কিরকম থাকবে?
1: পরিমাণ তো যেমন কানিতে 4-5 বস্তা এসপি,
0: আচ্ছা,
1: 1 বস্তা ডিএপি,
0: হুম
1: আর গোবর সার ধরেন 300-400 কেজি, বেশি দিতে লাগে তখন
0: হুম
1: তো
0: সব কিছুর উপরে নির্ভর করেই চলতে হয়।
1: এইরকম দেওয়া হয় আর কি।
0: তো
1: আর খৈল দিলে 1 কুইন্টাল,
0: আচ্ছা, দিয়া সবগুলা একসাথে মিশ্রিত করে দিবা না, প্রত্যেকটা আলাদা আলাদা?
1: আলাদা আলাদাই দেওয়া হয়, মিশ্রিত করতে গেলে তো আবার সময়ের দরকার আছে,
0: হুম হুম
1: ওই তো বস্তার বস্তা নিলে আমার বাইন করলাম,
0: আর এদিকে আপনার চাষ
1: আর
0: দিলেন,
1: ওইদিকে চাষ দেওয়া হইলো,
0: দিয়া তারপরে আপনি পলিথিন
1: পলিথিন
0: বাঁধিলেন।
1: বাঁধা হইলো,
0: আচ্ছা,
1: এরপরে 1 সপ্তাহ 10 দিন, মানে এটার গ্যাসটা ফুটার পরে দেয়া বিসিটা লাগানি হয়।
0: আচ্ছা, এই যে আপনার পলিথিনটা তো তখন সারাটা জমিনেই পাতা
1: হ্যাঁ
0: থাকে,
1: সারাটা জমি
0: তখন আপনি যে এটার কিরকম ভাবে ফুটা কইরা কইরা দিবা?
1: ফুটা করে করি,
0: আচ্ছা, এই রামাইশের ক্ষেত্রে আপনার লু তুলতে লাগছে না?
1: না না না ওই লু তো আমরা এই পলিথিন মানে যেমন 2-3 ফুট 4 ফুট, না 5 ফুট, 5 ফুট 4 ফুট এরকম পলিথিন আছে,
0: আচ্ছা
1: যেটার যেই মাপের লাগে এই মাপে মাপে আমরা বেড তৈরি করি,
0: আচ্ছা
1: আর ওই বেডের মধ্যে লাগানো হয়।
0: আচ্ছা, এইবার যখন আপনি একটা ফুটার মধ্যে কমপক্ষে কটা করে বীজ দিবা?
1: 1টা বা 2টা,
0: এর বেশি না
1: না
0: তো? এইটা দিয়া জল দিতে লাগবো নি না?
1: মাটি যদি একটু একটু ভিজা থাকে লাগে না, আর এখন তো বর্ষার মৌসুমে জল দিতে লাগে না,
0: না,
1: আজকের বেশিটা লাগাইলে বিকালে হয়তো বৃষ্টি দিল বা একদিন পরে হইলে তো বৃষ্টি দিব, তারপরে উঠে যায়।
0: তো উঠার পরে, কারণ অনেকেই কয় যে রামাইশের মধ্যে অক্ষণ যে রামাইশ,
1: হ্যাঁ
0: রামাইশের মধ্যে আপনার প্রচুর সারেরও দরকার, তারপরে আপনার পোকা মাকড়েরও প্রচুর ইয়ে দেখা যায়।
1: পোকামাকড়টা পলিথিনের মধ্যে একটু কম হয়,
0: এই যে পলিথিনে যে আপনার সবজি ফলন যে, এটার মানে আপনারা কইতে কোনো প্রশিক্ষণের মাধ্যমে না কিভাবে এটা জানলা?
1: এটা তো প্রশিক্ষণ বলতে আমরা এখানে আগে 2-1 জন করছিল,
0: আচ্ছা
1: এটার দেখা দেখি আমরা মানে এখন শুরু করছি।
0: আচ্ছা, মানে এমনিতে আপনারা কোনো প্রশিক্ষণ পাইছেন
1: না
0: না?
1: না প্রশিক্ষণ
0: তো এটা কি তা আপনার ওই ঘাস বাঁচাইয়ের লিগা সুবিধা নেই না, এটা কি এর লিগা এই
1: ঘাস
0: পলিথিনটা?
1: ঘাস বাঁচার লেগে সুবিধা,
0: হুম
1: প্লাস আমরা জমিনে যে মাটিটা, মাটিটা তো বর্ষার সময় বৃষ্টি বৃষ্টি দিলে মাটিটা শক্ত হয়ে যায়, এটা শক্ত হয় না, উর্বর মাটি যেমনি তেমনি থাকে,
0: আচ্ছা,
1: আর যে আমরা খানিটা দেই খানিটা নষ্ট হয় না, বৃষ্টি
0: মানে ধুইয়া গেল না?
1: ধুইয়া গেল না,
0: আচ্ছা,
1: আর গাছটা সুন্দর মতো এক গাছটা হয় আর কি।
0: বারবার আপনার সারটা দেওয়ার থেকে
1: সার
0: অনেকটা,
1: বারবার দিতে লাগে না, লাস্টের দিকে মনে পড়লে 1-2 বার দিলে ভালো হয়, লাস্টের দিকে।
0: শেষের দিকটা
1: হ্যাঁ
0: দিয়ে। তো এই যে ফলনটা আপনার কতদিন পর্যন্ত চলবো?
1: বরবটিটা তো আপনার 2.5 থেকে 3 মাসের ভিতরে শেষ হয়ে যায়,
0: আচ্ছা,
1: 2 মাস
0: আপনি লাগাইছেন এখন 1 মাস হয়েছে?
1: হ্যাঁ
0: তো 1 মাস যে হয়েছে, এটা আপনার এখন ফুল কই আইতাছে নি না?
1: ফুলকই আই করছে।
0: আই পড়ছে। তো এটা ধরুন এখন আমরা চলে শ্রাবণ, ভাদ্র আশ্বিন পর্যন্ত চলবে?
1: 8 মাসের প্রথম দিকে শেষ হয়ে যাবে,
0: আচ্ছা,
1: তারপরে আমরা ওই শীতের ফসলটা ধরবো।
0: লাগানি আরম্ভ হয়।

0: এই ফলনটা ধরার সঙ্গে সঙ্গে, মানে ওই যে ফলন যে আইতাছে, তো তখনই কিতা কোনো সার বা কিছু প্রয়োগ করবানি?
1: না এটা তো আগে দিয়ে দিছি, পলিটিনের পলিটিনের যে ব্যাড গুলো আছে এগুলো।
0: হুম হুম মানে পলিথিন দিয়া যদি কেউ একবার চাষ করে, সেইখানে আপনার বারবার সার দেওয়ার কোনো প্রশ্ন নেই,
1: না লাস্টের দিকে দিলে হয়।
0: লাস্টে একবার দিবা। আচ্ছা, তো গেল আপনার লাগানি পদ্ধতি। এবার কতদিনের মধ্যে, এটা তো পালো বা একটা মাচা বানতে লাগে,
1: এখন তো আরো সহজ পদ্ধতি বাড়িয়েছে, নেট
0: কেমনে দিবা নেটটা?
1: নেটের তো বাসার মধ্যে
0: হুম
1: টাঙ্গাইয়া নিচে বাঁশ মারলাম, উপরে বাঁশ মারলাম, খুঁটি দিলাম পাতলা পাতলা, আর এটার মধ্যে নেট লাগাইয়া
0: মশারির মতো,
1: মশারির মতো নেট, পাতলা পাতলা নেট,
0: বাহ! তার মানে এটা গাছটা মানে নেটের উপরে,
1: নেটের মধ্যে অটোমেটিক বাইয়া বাইয়া উঠলো, এক দুইটা পড়লো এটির আবার বয়া দিলাম।
0: এটা তো খুব ভালো, নেটটা তো নষ্ট হয় না।
1: না নেট তো এই রাখতে পারলে 3 বছর এক নেটে হয়, তো
0: আচ্ছা,
1: রাখা সম্ভব না, ওই বরবটিটা লাগাইলে তো নেট রাখা সম্ভব না। একবার নেট লাগাইলে মানে ওই দুইটা ফসলই করি আমরা, শসা বরবটি বা শসা উস্তা
0: মানে এটা কি লিখে সম্ভব হয় না, এটা কি পারতে গিয়ে সমস্যা হয়?
1: পারতে না, এটি তো নেটের মধ্যে রামাসের লতা টতা ইয়ে করে না,
0: ইয়ে জায়গা
1: হ্যাঁ হ্যাঁ
0: পেঁচায়
1: হ্যাঁ
0: জায়গা
1: পেঁচা যায়, এইটি সুটানি কামলারা জিরায় আর হচ্ছে
0: ফালাই দেওয়া অনেক ভালো,
1: ফালাই দেওয়া আরো ভালো,
0: ফালাই দেওয়া অনেক ভালো।
1: দুইটা নেট বার করতে যে টাকা খরচ হইব এই টাকা দিয়ে নেট কিনলে 4টা নেট কিনে দিব।
0: তাহলে আমরা দেখলাম যে আমরা এখন নতুন পদ্ধতি একটা শুনলাম, যে আমরা মাচা না দিয়ে, মাচাতে তো আপনার খরচাও অনেকটা যায়,
1: মাচাতে খরচ হয় প্লাস বাঁশ বেশি খামলা বেশি লাগে,
0: হুম
1: খামলা বেশি লাগা মানে তো খরচা বেশি।
0: একদম। তো এটার থেকে বরঞ্চ আপনার এই নেটটা লাগানি
1: হ্যাঁ
0: সহজ সাধ্য।
1: সহজ,
0: আর আরেকটা জিনিস হলো, এইবার একটু রামাইসের মধ্যে কোন সময় কি ধরনের রূপ পোকা হতে পারে একটু যদি বলেন।
1: এবৎসরে তো বর্ষার বৃষ্টিটা বেশি,
0: হুম
1: আমরা কোনো দিনই দেখছি না, আমার
0: হুম
1: রামাইসে এবার আইছে এই চুঙ্গি রোগা পায়, তবে অন্য কিতা রোগা পায় কইতে পারি না, আমরা বাংলা ভাষায় চুঙ্গি চুঙ্গি কই আর,
0: আচ্ছা,
1: এই রোগাটা আইছে কিন্তু।
0: এটা কোন সময়
1: আর
0: গাছে কোন,
1: গাছটা একটা দুইটা গাছ ঝিমিয়ে ঝিমিয়ে মরে, ঝিমিয়ে মরাটা এটা প্রত্যেক বছরই থাকে,
0: হুম
1: কিন্তু নতুন করে এই রোগটা আইছে এবার।
0: এই যে রোগটা আপনার আইছে, এটা গাছের মানে কোন সময় আছে, ফলনের সময় না আরো আগের থেকে?
1: ফলনের মোটামুটি 10 দিন আগে দেখা গেছে,
0: এটা কিরকম, নিজে একটার মধ্যে আছে, সবটির মধ্যে আইছে বা
1: না মিডিলি মিডিলি
0: তখন কিতা করছেন গাছগুলা রে,
1: দিতে আছে,
0: মরছে না?
1: মরছে না,
0: এটা তো একটা ভালো যে গাছগুলা মরছে না।
1: না এগুলো তো ফসল আইছে না,
0: ও মানে
1: ফসল আইছে
0: এটাতে
1: না,
0: রোগ আক্রমণ হয়েছে মানে ফসলও আইছে না?
1: না। এই
0: আপনার,
1: রোগটা আগে আমরা দেখছিলাম বেশিরভাগ ওই করলার মধ্যে,
0: আচ্ছা,
1: এখন তো এটা দেখি রামাইসের মধ্যে আইয়া পড়ছে এবার। রামাইসের মধ্যে আমার আমার অভিজ্ঞতা মানে যতদিন এতদিনের মধ্যে দেখছি না,
0: তো অক্ষণে আপনারা কোনো এগ্রিকালচারের কোনো আধিকারিকের সঙ্গে এই রূপটা নিয়ে দেখাইছেন নানি বা
1: এটা তো
0: আলোচনা
1: ইয়ার সঙ্গে যেমন এই
0: দিয়ে
1: এজেন্সি যে আছে তারার সঙ্গে,
0: আপনারা এজেন্সির আগেও এগ্রিকালচার এজেন্সিতে তো কইতেই থাকে, কিন্তু রূপ পোকা সম্পর্কে আমরা পার্শ্ববর্তী যে এগ্রিকালচারের যে আধিকারিকরা আছে আপনারা তারার সঙ্গে যোগাযোগ করবা, তাহলে খুব তাড়াতাড়ি তারা কিতা দিলে এটার থেকে, এমনি আপনি কিতা ব্যবহার করছেন বর্তমানে
1: কীটনাশক ওষুধেই ব্যবহার করছি,
0: কি ওষুধ এটা?
1: ওষুধটার তো নাম তো সঠিক মনে নাই,
0: আচ্ছা, ওষুধ দেওয়ার নিয়ম কোন সময় ওষুধটা দিন?
1: তো বেশিরভাগ বিকালবেলা দেওয়া লাগে,
0: বিকালে,
1: হ্যাঁ বিকালবেলায় দিতে লাগে বেশিরভাগ ওষুধ,
0: কারণ রূপ পোকা আক্রমণ করে সন্ধ্যার দিকে, মানে গাছগুলারে ধ্বংস করে সন্ধ্যার দিকে।
1: সন্ধ্যার দিকে।
0: আচ্ছা, তো এই যে রামাইস থেকে আপনার প্রতিদিন পারোই না, দুই একদিন বাদে বাদে,
1: একদিন পর পর পারতে লাগে,
0: একদিন পর পর কিরকম পরিমাণ পারতা পারো?
1: ফসল ধরলে তো অনেকই পারা যায়,
0: হুম
1: আর রোগে গাছ মরলে তো বেশি পারা যায় না, যদি
0: আচ্ছা,
1: ফসল ভালো হয়
0: হুম
1: আধাখানি জায়গা পারলে একদিন পরে 1 কুইন্টাল 2 কুইন্টালও বাইরিব,
0: আচ্ছা
1: আর নইলে তো 20 কেজিও বাইরিত না,
0: আচ্ছা,
1: সবকিছু সে ধরার রূপে
0: ধরার উপরে।
1: ওর মধ্যে
0: আপনারা এই যে ফলনগুলা নিশ্চয়ই পাইকারি ইয়ে করতে লাগে,
1: পাইকারি পাইকারি
0: বাজারজাত করতে লাগে
1: ধর্মনগরে,
0: ধর্মনগরে,
1: হ্যাঁ
0: এমনিতে বাজার পাইতে কোনো অসুবিধা হয়নি?
1: বাজার পাইতে বর্তমানে।

0: এখন কোনো অসুবিধা নাই, গাড়ি ওড়ি আছে,
1: বা বাজারে চাহিদাও
0: হ্যাঁ
1: আছে,
0: বাজারে মোহন বাইরের মালে কিছু,
1: আপনারা
0: হ্যাঁ
1: দিকদারি দেয়।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো এই ক্ষেত্রে আপনারা যদি ফলনগুলা অগ্রিম করুন, মানে
0: অগ্রিম করলো বাইরের মাল আবার সারা বছর আছে।
1: আসলে ওইদিকের আবহাওয়া বা বীচের সঙ্গে বোধহয় মানুষ মানে পারে, আমরা এদিকেও তখন ঝিঙ্গা আপনার 12 মাসই পাওয়া যায়।
0: 12 মাস,
1: হ্যাঁ,
0: 12 মাস সব ফসলই 12 মাস,
1: অক্ষণে সব ফসলই বারো মাস।
0: ফুলকপি ফুল চালু করা যায়,
1: জুলাই তিগা
0: হ্যাঁ
1: তে বৃষ্টির মধ্যে কেমনে হইব?
0: বৃষ্টির মধ্যে হইব, এইরকম 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত এই তাপ গাছে সহ্য করতে পারে, এরকম বীজ এখন বেরিয়েছে।
1: ওই শুধু বীজের তারতম্য,
0: হ্যাঁ
1: মানে বীজ যদি তারতম্য অনুযায়ী হয়
0: হ্যাঁ হ্যাঁ
1: তাহলে যে কোনো অবস্থাতেই আপনার ফলনটা
0: হ্যাঁ
1: আপনার পাওয়া যায়। বাইরে
0: দাম তো মেন কথা হচ্ছে আমাদের যে জায়গাগুলা,
1: হুম
0: এই জায়গাগুলাতে ফসলটা ফলা নিয়ে খরচে আর বিক্রিয়ে দেয় আর মিল বেশি থাকে না,
1: আচ্ছা
0: এর লাগি আমরা 1-2 বছর করছিলাম
1: হুম
0: করিয়া মানে বন্ধ দিছি, এই বছরে আবার বীজ আনছি 1 প্যাকেট
1: হুম
0: এখন।
1: এই এই যে মানে বাজার, ফুলকপির বাজারটা আপনার কথা শুন, দামের ক্ষেত্রে সুবিধা হইতাছে না কিন্তু ফলন ঠিকই ফলে।
0: ফলনটা অক্ষণ বর্তমানে ফলাইলে যেই কবি আপনার 1 কেজি হইতো এটা হইব 300-400 গ্রাম
1: আচ্ছা,
0: ওই আর,
1: কিন্তু দাম কিরকম পাইবা?
0: দাম তো হইছে এইটাও তো ওই বাইরের সম্পর্ক,
1: আচ্ছা, মানে
0: বাইরে থেকে যদি সবজি আয় তো
1: হুম
0: তো দাম
1: হুম
0: থাকে না,
1: না
0: নইলে তো 100 টাকা 150 টাকাও মিলে
1: হুম
0: আর নইলে 20 টাকাও বেচা লাগে,
1: ওই ক্ষেত্রে আপনারা কিছু
0: এই ক্ষেত্রে
1: ক্ষতির
0: আমরা ক্ষতি,
1: মুখোমুখি
0: হ্যাঁ
1: পড়তে লাগে,
0: কৃষক তো এখানেই দাম,
1: ঠিক কথা।
0: আমরা সব আমরা এই আমাদের এই যখন সবজিটা আইব তখন এই বাজারও নিলে বাজারের দাম নাই।
1: তো আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগলো, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
0: আচ্ছা নমস্কার।
2: আগামী 30শে সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন, জেলার 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 55% থাকতে পারে। বর্ষার মরশুম প্রায় শেষের পথে, এল্লাগিয়া বৃষ্টিপাত ধীরে ধীরে কমব, জমির তর সংরক্ষণের ব্যবস্থা করতে হইব, জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে হইব, পরবর্তী শস্যের জন্য জমি তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হইব যেন জমি কর্ষণ ন্যূনতম হয়। মশা মাছি অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের লাগিয়া পশুর ঘরের চারিপাশে চুনের জল স্প্রে করতে হইব। আগামী কয়েকদিনে মাঝে মাঝে বৃষ্টিপাত সহ স্বাভাবিক বর্ষাকালীন আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। চারাগাছের ক্ষতি এড়াইতে ভারী বৃষ্টিপাতের সময় চারা রোপণ করা থাকিয়া বিরত থাকতে হইব। চারা রোপণের আগে নিশ্চিত করতে হইব যে জমিতে ভালোভাবে কাদা তৈরি হয়েছে কিনা না, যাতে মাটির ভেতর দিয়া জল চুয়াইয়া অপচয় কম হয়। পুষ্টির জন্য প্রতিযোগিতা কমাইতে চারাগাছ খুব ঘন ঘন করিয়া লাগানো চলত না। ভারী বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতা ও শিকড়ের ক্ষতি রোধ করতে হইব, জল নিষ্কাশন নালাগুলো পরিষ্কার রাখতে হইব। চারা রোপণের 15 থেকে 20 দিন পর জমির আগাছা পরিষ্কার করিয়া দিতে হইব। বর্ষা পরবর্তী মরশুমে সবজি চাষের লাগিয়া অপেক্ষাকৃত উঁচু জমিতে হাল দিয়া জমি তৈরির কাজ শুরু করিয়া দেওয়া লাগব। তবে এই সবজি চাষের পূর্বে মাটিতে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের একান্ত প্রয়োজন। এর লাগিয়া নার্সারি তৈরির সময় জমিতে 10 কেজি ইউরিয়া, 1 কেজি নিম কেক এবং সুপার ফসফেট 100 গ্রাম প্রতি বর্গ মিটার জায়গায় ভালো করিয়া মিশাইয়া হালকা জলসেচের ব্যবস্থা করতে হইব। সবজির বীজ 10 সেন্টিমিটার দূরে দূরে লাগানি লাগব। লাগানির পরে বীজ বালি মাটি দিয়া ঢাকিয়া দিতে হইব। শিম গাছের পাতায় লালচে ছোপ ছোপ দাগ রোগ দেখা দিতে পারে। বৃষ্টির ঠিক পরপর আর্দ্র ও মেঘলা আবহাওয়া এই রোগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। প্রাথমিক অবস্থায় মেটালাক্সিল ও ম্যাংকোজেব 5 দিন পরপর আপনারা ছড়িয়ে দিবা, সাইমোক্সালিন

এনকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করতে পারেন। বর্ষাকালে পোলট্রি বা হাঁস মুরগির ক্ষেত্রে ফাউল পক্স একটা বড় সমস্যা। মুরগির এই রোগের প্রতিরোধক টিকা দিতে হইব। 10 সপ্তাহের মধ্যে আপনার এই কাজ সম্পন্ন করতে হইব, অর্থাৎ টিকাটা দেওয়া লাগবে 6 থেকে আর 10 সপ্তাহের ভিতরে। এবং দিতে হইব চামড়ার ভাঁজে। আক্রান্ত মুরগিগুলি সুস্থ মুরগির পালটাকে আলাদা করিয়া রাখতে হইব, অথবা সংক্রমণ বেশি হইলে মারিয়া ফেলানি উচিত। মশার মতো রোগবাহক পোকামাকড় নিয়ন্ত্রণে খামারের আশপাশে জল জমতে দেওয়া যাইত না। আমরা আগেই কইছি, আবারও আপনারা অনুরোধ করিয়ার যে খেয়াল রাখবা সর্বদা জমিতে যাতে জল না দাঁড়াইতে পারে এই ব্যবস্থা। সঙ্গে আপনারা আমরা স্থানীয়ভাবে উপলব্ধ যে সমস্ত আছে এগুলি দিয়া তস নিয়ন্ত্রণ করতে হইব। গবাদি পশুর ঘর সর্বদা জীবাণুনাশক দিয়া জীবাণুমুক্ত করিয়া রাখবা এবং শৌচগৃহে যাওয়ার সময় চটি জুতা ব্যবহার করবা। কৃমি এবং অন্যান্য সংক্রামক রোগ এড়াইতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব এবং শৌচগৃহে তাকিয়া বাইরিয়া আবার পরে হাত পা মুখ ইত্যাদি ভালো করিয়া সাবান জল দিয়া ধুইয়া নেওয়া ভালো। সঙ্গে খাওয়ার আগে প্রতিবেলাতেই ভালো করিয়া আপনারা হাত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া নিবা।

0: নমস্কার একজন শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার একজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় হান দিলাও।
1: নমস্কার, আমার নাম স্বপন মালাকার, আমি একজন কৃষিবিদ।
0: আচ্ছা, আজ আসরে কিতা বিষয় নিয়ে আলোচনা করতা?
1: আজকে আমরা চাষবাস করতে গিয়ে যে আমরা জলসেচের ব্যবস্থাপনার সম্বন্ধে একটু আলোচনা করব, এবং জলসেচ করতে গিয়ে জলের কোয়ালিটি কেমন হওয়া উচিত বা জল কী কীভাবে দেওয়া যায় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব।
0: আচ্ছা, তো শুরু করে দিন।
1: দেখুন, প্রথমতই আপনাকে চাষবাস করতে গেলে জল সেচ বা যেটা আমরা ইরিগেশন বলি অবশ্যই দিতে হবে, এবং নজর রাখতে হবে জলের কোয়ালিটিটা আপনার ঠিকঠাক আছে কিনা।
0: আচ্ছা, জলের কোয়ালিটি মানে কিটা কোনছেন?
1: জলের কোয়ালিটি বলতে ধরুন বিভিন্ন ধরনের জল, সংক্রামিত জল হতে পারে, আর্সেনিক দূষিত জল হতে পারে, আপনার বিভিন্ন ধরনের হেভি মেটালস বা ভারী ধাতুযুক্ত জল হতে পারে। সেই সমস্ত জল যাতে আমরা জমিতে প্রয়োগ না করি সেই দিক থেকে আমাদের নজর রাখতে হবে। বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থযুক্ত জল, বিভিন্ন বড় বড় সিটি কর্পোরেশনের যে ড্রেনেজগুলো থাকে, বড় বড় খাল থাকে, সেই সমস্ত খালের মধ্যে কার জল যেগুলোতে বিভিন্ন ধরনের আপনার হেভি মেটালস, ধাতু, আর্সেনিক বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু থাকতে পারে, সেই সমস্ত জল আমরা অবশ্যই জমিতে ব্যবহার করব না। সেদিক থেকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, সেটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে কিছু কিছু জলের ক্ষেত্রে আমাকে সোডিয়ামের পার্সেন্টেজ মানে লবণ কতটা আছে, বা ক্যালসিয়ামের পার্সেন্টেজ বা ম্যাগনেশিয়ামের পার্সেন্টেজ বা আয়রনের পার্সেন্টেজ, লৌহ যেটা বলি আমরা, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তো সাধারণ কৃষক হিসাবে আমরা তো সেটাকে চট করে জাজ করতে পারবো না জলের মধ্যে কোনটার কত পার্সেন্টেজ আছে, সেই হিসাবে

0: আমাদের বিভিন্ন জায়গায় রিসার্চ সেন্টার আছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেগুলোতে যদি আমরা জলের স্যাম্পল নিয়ে যেতে যাই, ওখান থেকে ওরা টেস্ট করে বলে দিতে পারবে যে আপনার যে জলসেচের যে জলটা দিচ্ছেন সেটা সঠিক কিনা, সেটাতে কোনো জীবাণু আছে বা সেটাতে কোনো হেভি মেটালস জাতীয় ভারী ধাতু আছে কিনা, সেটাকে সোডিয়ামের পার্সেন্টেজ কী আছে, সেটাতে ক্যালসিয়ামের পার্সেন্টেজ কী আছে, সেটা ওরা নিশ্চয়ই বলে দেবে। সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার জলসেচ দিতে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। যেমন যদি আমরা বাগানের ক্ষেত্রে জলসেচ দিই, বাগান বলতে যেমন ফলের বাগান হতে পারে, সেটা আবার সবজির ক্ষেতের ক্ষেত্রে জলের জলসেচ ব্যবস্থা হতে পারে, ধানের ক্ষেতের ক্ষেত্রে সেটা একটা জলসেচ হতে পারে। মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু জলসেচের যে টাইপ বা এই জলসেচের ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা।
1: আচ্ছা, তো ও যে জল দেওয়ার ব্যাপারে, যেমন আমি সারা লাগাইলাম, লাগানোর লগে লগেও কি তা জল দেওয়া দরকার নেই, না কয়দিন পরে জল দেওয়া?
0: অবশ্যই লাগানোর সঙ্গে সঙ্গে জল দিতে হবে, তাছাড়া জমিতে একটা একটা আর্দ্রতা থাকা সত্ত্বেও আমাকে চারাগুলো রোপণ করতে হবে। আদারওয়াইজ নতুন চারা যখন আপনার জলের ঘাটতি দেখবে, সূর্যের যদি তীব্রতা যদি বেশি থাকে সেক্ষেত্রে গাছগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই লাগানোর সঙ্গে সঙ্গে আপনাকে জল অবশ্যই দিতে হবে, যেটা সেটা আপনার ফলের গাছ হতে পারে বা সবজি হতে পারে, যে কোনো গাছ হতে পারে, লাগানোর সঙ্গে সঙ্গে একবার জল দেওয়া উচিত। এবং কখন আমার গাছের জলের রিকোয়ারমেন্ট আছে, মানে জলের প্রয়োজন আছে, সেদিকে অবশ্যই আমাকে নজর রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের ওয়েদার রিপোর্ট আমাদের আজকালকে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে চলে আসে, যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কদিন বৃষ্টিপাত হবে কি হবে না, আজ হবে কি কাল হবে, সেটাকে অবশ্যই রেখে আপনাকে কৃষক ভাইদের জলসেচ করতে হবে। কারণ দেখা গেল যে আজকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে, আমি আজকে জমিতে জল দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেলো যে কালও বৃষ্টি হলো, পরশু হলো, তিন দিন একটাকারে বৃষ্টি হলো, যার ফলে আমার জমিতে কাদা হয়ে গেল, আমি জমিতে নামতে পারছি না, আমি স্প্রে করতে পারছি না, আমার গাছের গোড়ায় জল জমে গাছগুলো আমার ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে ওয়েদারের রিপোর্টটা অবশ্যই কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে, রেখে জমিতে জলসেচ দিতে হবে।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। তো ও যে জলসেচ, ওই যে ভারী জলসেচ বা যে কোনো যে কইছেন, কোনো কোনো শুকনার সিজনে আপনি গিয়া দেখবা ও যে লোহা মিশ্রিত জলেই হয় না, আর এই জলেই হয় জলই পাওয়া যান না খেত দোয়ার লেগে। তো এই জায়গাত কৃষক ভাইরা কি তা করবা, যে নোংরা জল আমি দিতামও না খেত, কিন্তু ক্ষেত বাঁচাইতে হইলে হয়তো ধনই লাগতে পারে, আর যদি দেই ন অর্থাৎ কিটা গাছ মরে যাইব না কিটা?
0: গাছ মরার প্রশ্ন নয়, যেটা হচ্ছে যেই সবজিগুলাতে হেভি মেটালস যুক্ত বা বিভিন্ন ক্ষতিকারক জীবাণুযুক্ত জল, বা ওই যেমন আমি আর্সেনিক বললাম, সেটা মিশ্রিত জল যদি দেওয়া হয়, সেটা জলের মাধ্যমে মাটির মাধ্যমে সেটা গাছে যাচ্ছে, গাছ থেকে গাছের ফলে যাচ্ছে, যেই ফলটা বা যেই সবজিটা আমরা মানবজাতি খাচ্ছি বা পশু পাখিরা খাচ্ছি, সেটা কিন্তু আমাদের শরীরেও অটোমেটিকলি চলে আসবে। হেভি মেটালস এমন একটা জিনিস, বিভিন্ন ধরনের হেভি মেটালস, সেগুলো কিন্তু ফলের মাধ্যমে সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে মানুষও বিভিন্ন ধরনের রোগ, যেমন হাতে আর্সেনিকের প্রভাব বা এটাই এটাই বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতিকারক রোগের সম্মুখীন মানুষ মানুষ মানুষকে হতে হতে হতে পারে মানুষ। তো সেদিকে লক্ষ্য রেখে আমাদের অবশ্যই জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আর যেমন গ্রীষ্মকালীন সময়ে আমরা অনেক সময় দেখি যে নলকূপের মাধ্যমে, মানে মাটির গভীর থেকে জল উঠিয়ে আমরা যদি ব্যবস্থা করে রেখে দিতে পারি, তাহলে ওই সময় আমরা ওই জলের ব্যবস্থাটা আমাদের জমিতে অ্যাপ্লাই করতে পারব। আরেকটা জিনিস যেটা আমি বললাম, সবজির ক্ষেত্রে বা আপনার ফলের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন আধুনিক বিজ্ঞানের যুগে কিছু কিছু সিস্টেম, ড্রিপ ইরিগেশন বা স্প্রিঙ্কলার ইরিগেশন, সেগুলোর ক্ষেত্রে কি হয়, যেমন ড্রিপ ইরিগেশন মানে ড্রপ ওয়াইজ, মানে ড্রপ ড্রপ করে গাছের গোড়াতে জলের জল পড়বে, এবং স্প্রিঙ্কলার ইরিগেশন যেটা যেটা হচ্ছে বৃষ্টির মতো উপর দিকে ছিটকে ছিটকে জল পড়বে।

0: সেইগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, যেটা বললেন আপনি অনেক সময় জলের ক্রাইসিস, ওই ক্ষেত্রে কি হয় ড্রিপ ইরিগেশন দিলে আপনার জলের সেভিংসটা, মানে জলের আপনি 50-70% আপনি জলটা আপনি সেভিং করতে পারবেন, মানে জলের পরিমাণটা খুবই কম লাগছে ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে এবং স্প্রিঙ্কলার ইরিগেশনের ক্ষেত্রে। তবে ড্রিপ ইরিগেশনটা বিশেষ করে ফল জাতীয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য এবং কিছু কিছু ক্ষেত্রে ভেজিটেবলের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু অধিক ঘনত্বযুক্ত ভেজিটেবলের ক্ষেত্রে বা শাকসবজির ক্ষেত্রে সেটা দেওয়াটা একটু মুশকিল, কারণ ড্রিপ ইরিগেশনটা একটু গাছের দূরত্ব, ইউনিফর্ম দূরত্ব এবং সুন্দর দূরত্ব মেনটেন করে তারপর এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা দাদাবাবু। তো ওহন আমি জানতাম চাই আর, এই যে জলের মধ্যে অনেক সময় ইউরিয়া মিশাইয়া দিন, বিভিন্ন গাছে কৃষক দাদারা ইউরিয়া মিশাইয়া দিন, তো ও জলও কিটা মানে দূষিত জল হিসাবে কিটা আপনি কইরানি এটা, নাকি এই জলটা ঠিক আছে?
0: না, যেটা
1: দৈন্যহতা তারা করবা, যে কোনো শাক করবা তোরা ইউরিয়া মিশাইয়া জল গুণ দিলাই বা স্প্রে করিয়া,
0: সেটা দেওয়া যেতে পারে, কারণ ইউরিয়াটা তো মানে ফার্টিলাইজার বা সার হিসাবে আমরা দিচ্ছি, তো জলের সাথে দেওয়া যেতে পারে, যেটাকে আমরা বলি ফার্টিগেশন, মানে জলের সাথে মানে ইরিগেশনের সাথে যখন ফার্টিলাইজারটা দেওয়া হবে সেটাকে ফার্টিগেশন বলে, এবং সেটা আমি ইউরিয়াও দিতে পারি বা পটাশ বা যে কোনো ধরনের ফার্টিলাইজার যখন জলের সাথে একটা ড্রামের মধ্যে গুলে দেব, অথবা যখন যেই এই সাপোজ আমরা আলু চাষ করলে আলুর জল দেওয়া হচ্ছে লাইন লাইন করে, যেটা আমরা ফার্ম ইরিগেশন বলতে পারি, লাইন লাইন করে জল দেওয়া হচ্ছে, ওই লাইনের মধ্যে আমি ইউরিয়া হাত দিয়ে ঢেলে দিলে সেটাও গাছ খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, কারণ জলের সাথে সারটা গুলে যাবে এবং গাছ খুব ইজিলি নিতে পারে, সেটা কোনো ক্ষতিকারক দিক নয়, সেটা আমরা অবশ্যই করতে পারি।
1: আচ্ছা, এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নাই? আচ্ছা, ও জলের লগে লগে তোরা ফুকের ব্যাপার লইয়া কিটা একটু আলোচনা করিলি বানি।
0: যদি আপনার মনে করুন জমিতে কাটুয়ার জাতীয় মানে লার্ভা জাতীয় বা পোকা জাতীয় যেগুলো সমস্যা থাকে, অথবা যদি মনে করেন আপনার জমিতে ছত্রাকজনিত কোনো রোগ আক্রমণ হয়েছে, সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু এই জলের সাথে আমরা ওষুধটা মিলিয়ে জমিতে প্রয়োগ করতে পারি। তাতে কি হয় আপনার স্প্রে করতে গেলে যে কস্টিংটা আসবে বা খরচাটা আসবে বা লেবার কস্টিংটা আসবে সেটা কিন্তু অনেকটা অংশে এটা কমে আসবে, তো এটা অবশ্যই আমরা করতে পারি। জলের যদি জমিতে যদি কোনো সমস্যা থাকে পোকামাকড় সংক্রান্ত বা ছত্রাকজনিত, তাহলে আমরা অবশ্যই ওই ওষুধগুলো জলের সাথে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করতে পারি।
1: আচ্ছা, তো এইটা রোগ পোকার কথা আমি কেনে কইরাম, ধান গাছেরই কইন আর ইয়াই কইন, গাছ লাগানোর আগে আইয়া ফুক বই থাকব। আপনি ও যে বেগুন গাছের কথাই কইন, বেগুন গাছেও দেখবা ও যে আগা ডলা একটা ব্যাপার আছে, এরপরে পাতা কুকরির একটা ব্যাপার আছে, তো এইসব ইয়াতে কিতা করা দরকার?
0: সেটার ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই যদি আমরা প্রিকশন মেজার নিতে পারি, মানে লাগানো থেকে শেষ পর্যন্ত, তাহলে রোগ পোকার আক্রমণটা অনেকাংশেই কমবে। যেটা হচ্ছে আমরা যদি মনে করেন বীজ বপন থেকে শুরু করে বীজ চারা চারা গাছ মূল জমিতে রূপান্তরিত কোড়া থেকে শুরু করে লাস্ট অবধি যদি আমরা বিভিন্ন ধরনের নিমবিসিডিন বা নিম জাতীয় যে সমস্ত মেডিসিন মার্কেটে পাওয়া যায়, অথবা আপনাদের বিভিন্ন ধরনের বোটানিক্যাল পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড পাইরিথ্রাম রুটিনন এ ধরনের নিম অয়েল, এইগুলো যদি আমরা শুরু থেকে স্প্রে করে রাখতে পারি, তাহলে অনেকাংশেই এই যেমন বেগুনের ডিক কাটা পোকাগুলো আমরা কন্ট্রোল করতে পারি বা বিভিন্ন ধরনের পোকামাকড় কন্ট্রোল করতে পারি। আর যদি আমরা শুরু থেকেই এই সমস্ত অর্গানিক পদার্থ বা এই সমস্ত যেগুলো উপকারী জীবাণু সার বা জীবাণু নাশক আমরা স্প্রে করতে পারি তাহলে ভালো, আদারওয়াইজ আমাদের হঠাৎ করে এটা অবশ্য হয়ে গেলে ওই কেমিক্যাল কন্ট্রোলই আমাদের যেতে হবে, এছাড়া উপায় খুব কষ্টসাধ্য হবে কন্ট্রোল করা।
1: আচ্ছা, আর ধান গাছের ক্ষেত্রে আপনি কিটা কইবা? ধান গাছে মৌয়া ফুকই কইন সিজনে আপনি আবার এই হয়।

0: বছর ধরিয়া যেমন দেখলাম ফুকের উপদ্রবটা দান গাছে কিছুটা কম আছে আগের তুলনায়।
1: ধানের ক্ষেত্রে মেজর
0: আর একটা জিনিসও আবার আপনারা কইলাম যে গাছ লাগাইছি মানে ফুক আইব, তেক ফুক নাও নে লেগে ফুকবালা আইসেও না হলো, গাছের গুড়াত কিতা ওষুধ দিলাও নি যে ফুক আইতো না আমি ওষুধ দিলাইছি।
1: যেটা আমি বললাম প্রথম থেকে যদি আমরা অর্গানিক বিভিন্ন ধরনের পদার্থ বোটানিক্যাল যেটা আমাদের গাছপালা থেকে তৈরি হয় সেটা যদি আমরা শুরু থেকে দিয়ে ব্যবহার করে যেতে পারি তাহলে আমরা অবশ্যই রেজাল্ট পাবো। কারণ বিভিন্ন ধরনের বোটানিক্যাল যে পেস্টিসাইডগুলো হয় বা বিভিন্ন ধরনের জৈবিক যে উপাদানগুলো আমরা জমিতে ব্যবহার করি সেইগুলোর কিন্তু রেজাল্ট আসতে অনেকটা কেমিক্যালের তুলনায় সময়টা বেশি নেয়। এর জন্য আমরা শুরু থেকে এইগুলো যদি ব্যবহার করতে পারি ধানের ক্ষেত্রে অনেকগুলো মাজরা পোকা বা এই যেমন গান্ধীবাগ বা যেমন বিভিন্ন ধরনের রোগ শীত ব্লাইট বা খুলক পচা বা ব্রাউন স্পট এইগুলো আমরা কন্ট্রোল করতে পারি শুরু থেকেই আমাদের রাখতে হবে এবং শুরু থেকে আমরা জৈব পদার্থ অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া ধানের ক্ষেত্রে আমরা ইয়েলো স্টেম বোরার কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ধরনের লিওর পাওয়া যায় অর্গানিক লিওর সেগুলোকে আমরা যদি মাঠে টাঙিয়ে রাখতে পারি, বিভিন্ন ধরনের ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্লু স্টিকি ট্র্যাপ যেগুলোতে বিভিন্ন ধরনের সাকিং পেস্ট আমরা জানি যে কালারের দিকে আকৃষ্ট হয় সেই ক্ষেত্রে আমরা ওগুলাকে কন্ট্রোল করতে পারি। বিভিন্ন ধরনের মরণ ফাঁদ যেমন যদি লাইট ট্র্যাপ আমরা ইউজ করতে পারি বা জমির পাশে যদি সন্ধ্যাবেলা আমরা আগুন জ্বেলে রাখতে পারি সেক্ষেত্রে পোকামাকড়গুলো আগুনের দিকে আলোতে আকৃষ্ট হয়ে আসবে এবং জলে মারা যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি।
0: আচ্ছা, আর ও আগে আগে ওষুধ দিল না ওনের ব্যাপারটা এটা একটু কই না যে পোক আইতে পারে আগের তনে ওষুধ দিয়া রাখি দিই।
1: যদি সেটা এই জৈব পদার্থ হয় বা বোটানিক্যাল হয় বা এই যেমন জীবাণুসারযুক্ত বা জীবাণু থেকে তৈরি অর্গানিক যেগুলো সেগুলো আপনার অবশ্যই আগে থেকে স্প্রে করে রাখতে পারেন, তাতে কৃষকের অবশ্যই লাভ হবে, রোগ পোকাগুলো থেকে বিরত থাকতে পারবেন।
0: আচ্ছা, কারণ স্প্রে করিয়া দিয়া যেই জিনিসটা হয় সেটা অনেক সময় সিটা দিয়া ও যে সুপারি গাছের সই দিয়া অনেক কৃষক বাইরে দেখছে সিটেয়া সিটেয়া দিন, বা যার স্প্রে নাই স্প্রে মেশিন নাই হেও দিন। আচ্ছা, তো ইহেনের মধ্যে যদি আপনি গোবর গুলিয়া গরুর সেনা ওটাও দেওয়া যায়, আবার মানে বেশি হয়ে গেলে গিয়া আপনার কেমিক্যালের ইয়েও দেওয়া যাইতে পারে। আচ্ছা, আর আপনার কিটা আলোচনা আছে
1: গোবরগুলার ক্ষেত্রে যেটা বললেন সেটার পার্টিকুলার ডোজ আছে সেটাকে আপনারা মেনটেন করতে হবে। যেমন যদি 500 গ্রামের মতো আমরা 5 কেজির মতো নিম পাতা এবং 5 লিটার জল এবং 2 কেজি কাউডাং মানে গোবর যদি আমরা ওভারনাইট 24 ঘন্টা ভিজিয়ে রাখি, পরদিন সকালবেলা সেটাকে তুলে নির্যাস বের করে 100 লিটার জলের সাথে সেটাকে ডাইলিউট করে স্প্রে করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি, পোকামাকড়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেটাতে আমাদের একটু টাইম লাগবে কারণ জৈব পদার্থ দিয়ে বা বোটানিক্যাল পেস্টিসাইড দিয়ে যখনই করবেন সেটাতে একটু কন্ট্রোল হতে টাইম লাগবে, এর জন্য প্রথম থেকে আপনাকে করতে হবে।
0: আচ্ছা, আমার আরেক কথা হইল ও যে গাছ লাগাইলাম ছোট ছোট গাছ ওটার ধরুন গেছে কয়েকদিন তখন 2 পাতা 3 পাতা দিয়া এটা বড় হয়েছে, এটার মধ্যে যদি হালকা কইরা গোবর গুলিয়া এই ফাতার মাঝে মাঝে মাঝে মাঝে দিয়া গেলা গিয়া তে কিবা গাছের গুড়াতে একটু সার হইল আর গোবরের গন্ধে কিবা পোকাও আইল না, এই দিয়া দিয়া যদি আপনি বড় হরইন কিছুদিন পরে আপনি হালকা করিয়া গোবরের সেনা গুলিয়া এই হালকা কইরা স্প্রে কইরা পোক আওনের সুযোগ নাই আমার দর্শেও না বালা, কিন্তু ওটা আমি দিয়া গেলাম গিয়া ওটা তো গাছের উপকার তো হইব।
1: অবশ্যই উপকার হবে কারণ আমরা জানি যে কাউ ইউরিন বা গোমূত্র এবং কাউডাং যেটা গোবর আমরা এটার একটা ইনসেকটিসাইডাল প্রপার্টি আছে মানে ওরা কীটনাশক হিসাবে কাজ করতে পারে, তার জন্য আপনাকে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন সেটাকে সঠিক ডোজ মেনটেন করে যদি আপনারা স্প্রে করতে পারেন।
0: আচ্ছা, তো আজ আসর অন্য শেষ করলাম গান।

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন, আকাশ পানি কৈলাস শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন AIR অ্যাপে।

0: উঁচু নিচু ধনী দরিদ্রের
1: অন্য
0: জগতে পৌঁছে যান।
1: সেকাল
0: এটি এমন এক পরিবেশ যা মনকে শান্ত ও ভক্তিময় করে তোলে।
2: তিনি খানাবাইদি সেকালজংমানি কেরঙ্গথমা ও কেরঙ্গথমানো সাউই খানারি নাই মজাং সুবুদ দেপুরমা
3: থাকো থাকো নাই ওইসা সোনা কেরঙ্গথমা সানানে জন কক্কসার কামানি বাবা যে মুতে মানে সংখ্যা নি লগ ফেলাইছো
4: আও হাইলে হাই নাম তা বলো ইয়া হই ইয়া সোই নাই তো আমাকে সগাই আসুক তো মানে সময় খাতা হেলে আর হাইলে বসা যা নাও না ওসন ছাই দেবা সকাল বাকি আসাই সকাল বাকি ফায়া বন সাইকেল আর বান
5: বুঝাইনি

0: सयामा के साइक नाइ रत ना
1: बो न खै पुल्या ता नाइ बो खै लांगवार नाइ बो खै वा खुम्बाले नाइ बो खै रिजुम राइ के
2: आज की रात हुनी छुके कीर्तने जनप्रियता कमे বাংলার গ্রাম থেকে শহর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা নাম যজ্ঞে কীর্তনের স্থান আজও সবার উপরে, এমনকি আধুনিক তরুণ প্রজন্ম কীর্তনের সুর ও ফিউশন নিয়ে নানান রকম চর্চা।
1: শ্রোতা বন্ধু,
2: আজকের এই পর্বে কথা বাড়াবো না, সময় হাতে খুব বেশি নেই। কীর্তনের এই মধুর সুর আপনাদের মনকে সারা দিন শান্ত রাখুক।
1: কথা হবে আপনাদের সঙ্গে।

বজাগ বাথা কন ওরং

Orang se te male hati ko hadu bo dabe.

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলিতে সহমত হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মুম্বাইতে দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর জানান, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একাধিক বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। শিল্প উৎপাদন সূচক আইআইপি আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী আজ কলকাতায় জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত তার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ বলেছেন, ভারতের পরিবহন পরিকাঠামো খরচ 16% থেকে 6% নেমে এসেছে। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। এশিয়ান গেমসে আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, পেমেন্ট ও মেসেজিং ব্যবস্থার সমন্বয় এবং দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগগুলো সময় মতো বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সম্মত হয়েছে। মুম্বাইতে আজ অনুষ্ঠিত ভারত সংযুক্ত আরব আমিরশাহী উচ্চ পর্যায়ের যৌথ বিনিয়োগ টাস্ক ফোর্সের চতুর্দশ বৈঠকে উভয় পক্ষ এই সমঝোতায় পৌঁছয়। বৈঠকটিতে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি ADI এর ব্যবস্থাপনা পরিচালক শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান। বৈঠক শেষে শ্রী গোয়েল জানান, ভারত চলতি বছরে পণ্য ও পরিষেবার মোট রফতানি $863 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে পণ্য রফতানি 15%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে।
1: The Comprehensive Economic Partnership Agreement is now 4 years old. We have doubled our bilateral trade to $100 billion and have set an ambitious target to double it to $200 billion by 2032. The UAE believes in India. They have already invested $25 billion and is the 7th largest FDI source. The ultimate objective of taking investments from UAE to $100 billion in the years to come.
0: শিল্প উৎপাদন সূচক বা আইআইপির পরিমাপ অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ভারতের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুলাই মাসের আইআইপি বৃদ্ধির হার সংশোধিত হিসাবের পর বেড়ে 7.4% উন্নীত হয়েছে। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে 12.3% জোরালো বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে কারখানাজাত উৎপাদন খাত সর্বাধিক 9% সম্প্রসারিত হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ বলেছেন, পশ্চিম এশিয়ায় বর্তমানের সংকট এবং হরমুজ প্রণালীতে বিঘ্ন থাকা সত্ত্বেও ভারত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলি এ পর্যন্ত সফলভাবে সামাল দিয়েছে। কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পুরী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ও অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারত এর নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করেছেন, আগামী দিনগুলিতে বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির ক্ষেত্রে এই চ্যালেঞ্জ অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক পরিকাঠামোর ফলে দেশের পণ্য পরিবহন বা লজিস্টিক্স খরচ কমেছে। নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া কনক্লেভে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। শ্রী গড়করি জানান, আইআইএম বেঙ্গালুরু, আইআইটি কানপুর এবং আইআইটি চেন্নাইয়ের গবেষণার ভিত্তিতে দেখা গেছে যে ভারতের লজিস্টিক্স খরচ, যা আগে প্রায় 16% ছিল, তা এখন প্রায় 6% কমেছে। মন্ত্রী লজিস্টিক্স খরচ কমাতে সড়ক পরিকাঠামোর ভূমিকার উপর জোর দেন এবং বলেন, সড়ক পরিকাঠামো হল ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, মানববাহী মহাকাশযানের যাত্রা, স্টার্ট আপ এবং মহাকাশ বিষয়ক নতুন পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে ভারত ও ফ্রান্সের মহাকাশ সহযোগিতা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। নতুন দিল্লিতে আজ ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ ব্যাপ

ম্যাক্রনের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের ফরাসি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। কর্ণাটক ও মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্র ওই দুই রাজ্যে প্রতিনিধি দল পাঠাবে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, মহারাষ্ট্র ও কর্ণাটক সরকার তাদের রাজ্যের বিস্তীর্ণ এলাকায় খরা ঘোষণা করেছে। তিনি বলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে 3রা অক্টোবর কর্ণাটকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তি ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10, গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গে আগামীকাল শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8:00, গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2000 টাকার বেশি মূল্যের UPI লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। 2000 টাকার বেশি UPI লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR আরোপের বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি আবেদনের শুনানিকালে আজ শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি রয়েছে। পাঞ্জাবের ফাগুয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির পরিস্থিতি প্রায় 24 ঘন্টা পর গতকাল গভীর রাতে রাজ্য পুলিশ নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে মহাসড়কটি এখন অবরোধমুক্ত করার পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাঙচুর চালান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়েন এবং পুলিশের গাড়ি ভাঙচুর, তাতে অগ্নিসংযোগ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগটিকে গুজব বলে অভিহিত করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে 10 দিনের জন্য ক্যাম্পাস বন্ধ করার ঘোষণা করেছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজ পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার MT Seagal 9 এর একটি সংকটময় পরিস্থিতি সামাল দিয়ে বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG। প্রধান ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এবং জাহাজের একটি ব্যালাস্ট ট্যাঙ্কে দ্রুত জল ঢুকে জাহাজটি বিপজ্জনকভাবে একপাশে হেলে পড়ার পর গতকাল সকালে এটি জরুরি সাহায্যের বার্তা পাঠায়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে জাহাজটিতে 23 জন নাবিক ছিলেন এবং প্রায় 9000 মেট্রিক টন পাম তেল ছিল। জাতীয় রাজধানীতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনা করতে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রী যাদব সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে দিল্লির চিহ্নিত 37টি হটস্পটে আগামী মাসের 10 তারিখের মধ্যে জন অংশীদারিত্ব বিষয়ক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। নতুন দিল্লিতে আজ ভারত পোল্যান্ড যৌথ কর্মগোষ্ঠীর বৈঠকে প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক সচিব সঞ্জীব কুমার এবং পোল্যান্ডের সেক্রেটারি অব স্টেট তথা উপমন্ত্রী ম্যাগডালেনা সবকোভিয়াক জারনেকা যৌথভাবে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে যৌথ কর্মপরিকল্পনা 2024-28 কার্যকর করার বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে। সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলিট গুলবীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রুপো পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে গুলবীর পুরুষদের 10,000 মিটার ইভেন্টে রুপো পান। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রুপো পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে। জসবীর সিং রুপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতেছেন এশা সিং। এদিকে অ্যাথলিট ভিত্তা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ পদক জিতে নেন। এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন মহিলাদের 5000 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া কুরাশে ভারত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে এবং মহিলাদের বক্সিংয়ে 75 কেজি বিভাগে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা, দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময় চালুর মতো উদ্যোগ।

গুলিতে সহমত হয়েছে। শিল্প উৎপাদন সূচক আইআইপি আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। এশিয়ান গেমসে আজ 4টি রূপো, 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

আকাশবাণী আগরতলা, ককটুমা পরিব চিত্তদে বর্মা, তিনি ককটুমা বোবাগ রকমখা বারো ঢাকত তিনি সার্জিক্যাল স্ট্রাইক নি ফিল্ড চিফ বিসি পালাইখ্যা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি ইয়কমানী চবাক লাইনাই লংমারি লংজাক ভগত সিং ভারত রত্ন লতা মঙ্গেশকর তাই সদানী সামুং তাই অশোক সিংগলী আচাইমা সালরগী বরকনি ফাইচিং খুলমুং ইয়াফারকা এডিসি ভিলেজ কমিটি চংমারিব বুট লাইখ্যা রাও সার্চি নিব গবাং মন্ত্রী অক্রাব প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্টেও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাও রাও রাও নচিতক মানখা তাবুক ককটমা শুক্রবই ভারত হাকতর তিনি সার্জিক্যাল স্ট্রাইক নি ফিল চিফ বিসি পালিখ্যা বিসি নুইসাই চিদক সেপ্টেম্বর তাল তিনি নিহাই সাল তাই খনা নিহাই হর উড়ি চপ্রম মনে ফিরগৈ ভারতনি সেঙ্করাক আড়ি আমচাই লাই পাকিস্তানী নাহারজাক জম্মু কাশ্মীর সামুং চিত্রা তাই রং গবামা লঞ্চ প্যাড নি সামুং বতাং তাংখা উড়ি চপ্রমাও খরক চিচুকু ভারতনি সেঙ্করাক রক থাইকা হাপাং সাকা অ সামুং বতাংনি উলনি জরা বিসি নৈসাই চিচুকু বালকোট বীরখুং চপ্রমং তাই বিসি নৈসাই নিচিবাও অপারেশন সিন্ধুনি হাই ইয়াপ্রি সেনানি সুনামকা ইয়কমণি চাবাও খাইনাই লংমারি লংজাক ভগত সিং ভারতরত্ন লতা মঙ্গেশকর তাই সদানী সামুং তাই অশোক সিংগলী আচাইমা সালরগী বরং ফেজিং খুলমুং ইয়াফরকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী অ খরকতামনি খাক গনাং তাই খাক রাখলাই হাকতন বাকে সামুং তংমানো গতাল আচাই সংরক বংনি লংমা তংপ্র সামুং তংমানো সলৈ ভারত হাকতর সুনাম তিসানানি কবকা এডিসি ভিলেজ কমিটি চংমারিনি বুথ নাহার মূ তিনি পাইসুকা পাইথাক মানজা ককটুমা রগুই সাইমানজাকা বুথ কলাইকা রাও চার্চিনি গবাং কাইবাচিনি ব্লকনি কাইবারা চার্চিসিনি ভিলেজ কমিটিনি যতই কাইবুরী সাইবারা চার্চিসিনি আচুকথাইনি বিসিং তিনি কাইবুরীচিনি ব্লকনি কাইনুই সাই চুকুরা বাচি আচুকথাই বুথ নাহার জাকা বুথ লেখা জাগানো বসকাং অক্টোবর তালনি সালবাবো খুরচাতাই কলাইও এডিসি ভিলেজ কমিটি চংবারিনি যতই খরক সাত সাই দগরা বাচি বাতানি রক বাতানিনা নাঙ্গিয়ে নকপ্লাইংখা আবার বিসিং টঙ্গ বিজেপিনি খরক চার্চিসা তিপ্রা মতনে খরক সাত সাই বারা বাচিছিনি সিপিআইএমনি খরকচা তাই কবুনি বদলনি খরকচা রাজনৈতিক বদলকনি থানি চংবুলাই রুজাগিয়া আচুকথাই কাইতাম তাবু বুকচা টঙ্গো হাস্ট চমরি কমিশনের বখাক্তি সাই মানজাকা বুট নাহার বাইমা উল গ্রাক নাই মতংনি বিসংতই বুটনি সেবুরক ব্যালট বাক্সন খবুই রংজাক রিটার্নিং অফিসারকনি তানগ জরানি বিসংতই রিসিভিং সেন্টার কিপিল ফাইনানি চ্যাংবাইখ্যা চিনি উনকোটি হাঙ্কনে ককনা থুমনা অনুপম ভট্টাচার্য সাহরকা অ হাঙ্কর ব্লক কাইবুরী থামচিনি ভিলেজ কমিটিনি বাকি তিনি চকুচিনি বুট কেন্দ্র বুট নাহারজাকা সামকরতাই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমাতাই কামি হামক্রাই নাইকুনা আলাইদিয়া তাংফাং তরিতকান্তি চাকমা পেচাটল তহসিলনি বুট কেন্দ্র বুটকা উনকোটি জেলানি নৈরা বাচিবুরী আচুকথানী চংবরীয় বাতাইনে দঙ খরক চারা নৈ কিনি গুমটি হাঙ্কনি ককটমা থমনাই সামসুন্দর দত্ত সাহরকা ও হাঙ্কর কাইসিনি ব্লকনি নৈরা থামচিচুকু বুট কেন্দ্র গচাং গচাংখাইন বুট নাহারমা পাইসুকা বিধানসভানি স্পিকার রামপদ জমাতিয়া আথরবোলা রুংনকনি বুট কেন্দ্র বুট রেখা চিনি সিপাহী জলা হাঙ্কনি ককটমা থমনাই অভিজিৎ বর্ধন সাহরকা ও হাঙ্কর ভিলেজ কমিটিনি চংবরিন বুট নাহারমা গচাং গচাংখাইন পাইসুকা ও হাঙ্কর কাইব্রী ব্লকনি যতই চুকুচিচুকু আচুকথাই বুট নাহারজাকা খোয়াই হাঙ্কনি ব্লক কাইবাও আচুকথাই পাচি থাম্ব বুট নাহারমা কচাং কচাং পাইসুকা হাঙ্কনি ককটমা থমনাই আশিস চক্রবর্তী সাহরকা খোয়াই হাঙ্কনি তুলাসীক পদ্মবিল কল্যাণপুর তেলিয়ামুরা তাই মুঙ্গিয়া কামি ব্লগ বুট নাহারমা কচাং কচাং পাইসুকা হাঙ্কনি ইয়াকবরা পুলিশ সুপার সাহরকা চংবরী নগে মূসা সামুং চিত্রা পাতিমানে ককটমা করই সালগ্রা হাঙ্কনি ককটমা থমনাই বিপ্লব বৈদ্য সাহকা ও হাঙ্কর ব্লক কাইচানি ভিলেজ কমিটিনি বুট নাহারমা কচাং কচাং পাইসুকা হাঙ্কনি চংবরী অফিসার সাহরকা জুলাইবারী তাই পয়াংবরী ব্লক যতনি সেলাই রাও চাচিচুকু বুট কলাইকা বকাপাতাই সাতচর ব্লকনি কেশক বুট কেন্দ্র চংজাক জরা দামবরী উলব বুট নাহারজাকা কেবেনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী সাতচর ব্লকনি কালির বাজার ভিলেজনি সুনামুরা সুনামোহন পারা জেবি রংনকনি বুট কেন্দ্র

0: उठिखा आकाशवाणी आगुटला केन्द्र ने अकक मा खनाई तंगयो आकाशवाणी ने कक मा अपडेट माना बगै लॉगिन खलाइदी www.newsonair.com न्यूज़ ऑन एयर एप्स फॉलो खाइदी हडा लंबो फेसबुक साइ एक हैंडल ऑल इंडिया रेडियो न्यूज ताई इंस्टाग्राम पेज एआर न्यूज एलाचो नाइदी ऑफिशियल यूट्यूब चैनल न्यूज ऑन AIR আপন কারিব আকাশবাণী আগুতলা কেন্দ্র নে কক্তমা আপডেট মানা খায় এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগুতলা ফেসবুক AIR নিউজ আগুতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগুতলাও নাইনা নাঙ্গনা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লোক হামক্রাই তাই হাকতর হামক্রাই বিশিংতে লোকরক নে হামক্রাই জায়কে সামুং তাঙ্গুই তঙ্গু তিনি আগরতলা মহারাজগঞ্জ হাতিব আপ বানী আকলাইনাই সমিতি বাই যোগালিজাক থৈরি মাতাই রিচুম বাকমা সিবিনো চেঙ্গুই ব কক সাকা বতাইব সাকা মন্ত্রী বক্রক পজা ইয়াচাকমা উলনি সিমি তাবুক জরা হাকতনি খরক নৈচিবারু জাক লোকরকনি বিয়ালনি আরি তলা টংলাই রকনা হামরেও তুবি মানকা জোড়া জোড়া তাংবতংনি বিশিংটি নক ব্রুম ব্রুম ছংজাংনাই গ্যাসনি মানজুমং নংজাংনাই তৈ কাহাম তৈসামা নক সাকহামনি বিমা তাংবতাং হুকবার হামক্রাইনি বাগৈ কবাংমা তাংবতাং চাসরি জাকা মন্ত্রীকরা তাইব সাকা তাবুক হাস্তেও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাব রাও রানো চিতক মানকা আরো কবি বিশিং ককনারকা আগরতলা পুর নাইখ্রানি মেয়র দীপক মজুমদার মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী লোক হামক্রাইন চিমি হাকতর হামক্রাইন সামু বাই গদালই তাবুক জরা যাইকে বাজাই আচাক গই লোক হামক্রাইন সামুগ বিশি নৈশিবা পুঙ্খা সেবাতাই কাহাম নাইকল মুংনি ওয়ানছু মুংবাই কেন্দ্র হাপাং নৈশাই বুরুচি চিনি বিশিনি বিশিং হামদাজাক ভারত সনামতি সানা নাহারৈ জয়ান সামু টাঙ্গি তঙ্গ বিশিংনি হামক্রাইতে হদানি ফান টুবুমানি বিশিংতে অক সাকথারমুং বড়রকনি লাংমাও কাহামনি সেলাইমুং টুবুকা তিনিও আলাইদে সয়ে সেবা সংকল্প অভিযান চুং নরকনি থানি মাইগভ প্লেটফর্মনি বিশিংতে জম্মুতাই কাশ্মীর আলাইদে বরমডিমুং সংবিধানী 357 সামুগ ফনিংয়া ক্লাইমানি ককচাপমুং তাই হাকতর কাইসা সংবিধানী ওয়ানছুমুং কাইসা সনাম তিসা জাক্কা খ্রান্তি আবনতি কাইসা ককটুম
1: ভারতনি সংবিধান নি লাইবোমা ও নৈশাই চিচুকু বিশিনি আগস্টালনি বা শালমারি কাইসা মুইতুনারক জাগনাই শাল ও শালন কেন্দ্রনি হাফাং জম্মু তাই কাশ্মীর নি আলাইদা বরম রুকজাক সংবিধান নি আর্টিকেল 370 রসানানি ককজাব নাহার খা সংসদ কক নারক মাতাই ক্রংজাক কেরং পাশ অংমানি ইয়াগুলো জম্মু তাই কাশ্মীর নি সংবিধান নি স্যাব সাবরক কবাং স্লাইমুং রুকজাক খা আবুনি ইয়াগুলো নৈশাই চিচুকু অক্টোবর টালনি থামচি শালমারি নি সিমি জম্মু কাশ্মীর তাই লাদাখ ও কাইনি জুদা জুদা কেন্দ্র বাই নাইকল জাগ আমচাই হেনে সিনেমুং রাজাখা ও সেলাইমুং খাফুর জাকনাই রক হাকতর কাইসা সংবিধান কাইসা তাই হাকতর নি ব্যাবাক সংবিধান নি বেখরেপ নি কগ্ন দিশাই শাখা কুবুন বাবাইও কেবেং নাই বদল তাই কিসাসক থংরং বদল ও ককচাপ মুংনি সামুং ফনাং জাকমানো তুই সংমুং না রাখা নৈ সাই নৈচি থাম বিসিনি ডিসেম্বর সুপ্রিম কোর্ট আর্টিকেল 370 নি রুকজাক কেন্দ্র নি ইয়াপ্রি নাহার মানো সংবিধান নি রায়দা তুই সয় হেনে গসিমুং রেখা হাকতর কাইসা সংবিধান কাইসা ভারতনি সংবিধান নি আর্টিকেল 370 রসাই নাহারমানি কাইসা খুরজা জাকনাই ব্যাচেপ ও সেলাইমুং নি বিশিংতুই হাকতর নি ব্যাবাক সংবিধান কাইসা নি বেখরেপ তাই বসংনি কথালাইমুং নি ওয়ানসুক মুং নি শাখা ওতাইব ফান বক্সিন জাখা কক্তুমা খতল নি সিমি আংবানী আকাশবাণী আগরতলা
0: মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা এস আই আর নি সামুং বুটাং সংগরি কমিশন করিংজাক যত আদরণ কক নাহারৈ সামুগ ফনাংজাকু তিনি আগরতল বিজেপি নি প্রদেশ টাংনক ককটমা থুমনার থুম ব কক সাকা বতাইব সাকা সংগরি কমিশন নি সামুন তৈ কেবেংনাই বদল রক লোকরকনা এরং কক আওয়াইন চাইটক টঙ্গু ব বিলাস কমিটি নি বোট নাহারমা কচাং পাইছুংমা বাই খাপসা মনি কক সাকা তাবুক নবর্তিবেনি ককটুমা বসং দাম নৈচিবুরি হাস্তনি সালগ্রা গুমটি তাই দলাই হাঙ্কর কবাংকে ওয়াতে ওয়াইমানো হিনে সাকলিকা নবর্তিবেন নাইকুং আবন কারিব কুবনি হাঙ্কর ব ফেরাং কগে ওয়াতে ওয়াইমানো হিনে সাইমান জাকা খনা তুংমারি টঙ্গন সাক থামচিবুরি ডিগ্রি তাই খামো নৈচিদক ডিগ্রি সেলসিয়াস গানে গিনি তিনি তুংমারি টমনি সাক থামচিবার দশমিক নৈ ডিগ্রি তাই খামো নৈচিদক দশমিক বা ডিগ্রি সেলসিয়াস পাইথক ককটুমা বুবাগ্র তাই বেশি পড়ু ভারত হাকতর তিন সার্জিক্যাল স্ট্রাইক নি ফিল সিবিসি পালিকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ইয়কমণি সভা খাইনাই লাংমা রেলাং জাক ভগৎ সিং ভারত রত্ন লতা মঙ্গেশকর তাই হদানি সামু তাঙায় অশোক সিংগলনি আসাইম সালদগী বরনি ফাইচিং খুলমু ইয়াফরকা এডিসি ভিলেজ কমিটি সংমরিব বুট কলাইকা রাও সাচি নিব গবাং মন্ত্রী অক্রাপ প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাস্টেও প্রধান।

মন্ত্রী জন আরোগ্য যোজনা তাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ও রাহান চিতক মানকা ককটমা তিন বগৈ অরণ্য পাইখ্যা উলনি ককটমা আওয়াই খানাফুং দামচিনি সতী ব্রীচিব।

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, ভোটের হার 80%-এরও বেশি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। সংগ্রামী শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে রাজ্যেও হিন্দি পাখোয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট

0: শতাংশেরও বেশি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। সংগ্রামী শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে রাজ্যেও হিন্দি পাখওয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভোটের হার 80%-এরও বেশি। 52টি ব্লকের 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে আজ 44টি ব্লকে 2,950টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছে বিজেপির 81 জন, তিপ্রামথার 1,557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। কোনো রাজনৈতিক দলের কাছ থেকে মনোনয়ন না পাওয়ায় 3টি আসন শূন্য রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা ব্যালট বাক্সসহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যালয়ে নির্ধারিত রিসিভিং সেন্টারে ফিরে আসতে শুরু করেছেন। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, এই জেলার 4টি ব্লকের 32টি ভিলেজে ভিলেজ কমিটির জন্য আজ 92টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ উৎসবের মেজাজে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জনজাতি অংশের মহিলারা তাদের চিরাচরিত পোশাক ও গয়না পরে ভোটদান করতে আসেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ও স্বরাষ্ট্র ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব তড়িৎকান্তি চাকমা পেচারথল তহসিল কাছারি ভোট কেন্দ্রে ভোট দেন। ঊনকোটি জেলার 254 আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 802 জন। আমাদের গোমতী জেলার সংবাদদাতা শ্যামসুন্দর দত্ত জানিয়েছেন, এই জেলার 7টি ব্লকের 239টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গোমতী জেলাতেও চিরাচরিত পোশাকে জনজাতি মহিলারা ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া 18 ভোলা স্কুলের ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, সিপাহীজলা জেলায় এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এই জেলায় 4টি ব্লকের মোট 99টি আসনে ভোট গ্রহণ করা হয়। খোয়াই জেলার 5টি ব্লকের 53টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা আশিস চক্রবর্তী জানিয়েছেন, খোয়াই জেলার তুলাশিখর, পদ্মবিল, কল্যাণপুর, তেলিয়ামুড়া ও মুঙ্গিয়াকামী ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দক্ষিণ জেলার সংবাদদাতা বিপ্লব বৈদ্য জানিয়েছেন, এই জেলার 8টি ব্লকে ভিলেজ কমিটির ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিক মোহাম্মদ সাজ্জাদ পি জানান, জোলাইবাড়ি ও পোয়াংবাড়ি ব্লকে সর্বোচ্চ 89% ভোট পড়েছে। বকাফা ও সাতচাঁদ ব্লকের কয়েকটি ভোটকেন্দ্রে নির্ধারিত সময় বিকেল 4টার পরেও ভোট গ্রহণ করা হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাতচাঁদ ব্লকের কালীরবাজার ভিলেজের সোনামোহনপাড়া জেবি স্কুলের ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। আজ আগরতলায় মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 25 কোটি মানুষকে তিনি দারিদ্র্যসীমার উপরে নিয়ে এসেছেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে গ্যাসের সংযোগ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্য বিমা প্রকল্প, কৃষি ও কৃষকের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 100% মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের 370 ধারা বিলোপ করার সিদ্ধান্ত এবং এক দেশ এক সংবিধানের ভাবনা তুলে ধরছি। শুনুন আজকের এই প্রতিবেদনে।
1: ভারতের সংবিধানের ইতিহাসে 2019 সালের 5ই আগস্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিন কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধান

0: 370 রন উচ্ছেদ অকার্যকর করার সিদ্ধান্ত নেয়। সংসদে প্রস্তাব ও সংশ্লিষ্ট আইন পাশের পর জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসে। এরপর 31 অক্টোবর 2019 থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কার্যকর হয়। এই পরিবর্তনের ফলে এক দেশ এক সংবিধান এবং দেশের সর্বত্র সমান সাংবিধানিক কাঠামোর কথা তুলে ধরা হয়। 2023 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট 370 অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের পদক্ষেপকে সাংবিধানিকভাবে বৈধ বলে রায় দেয়। এক দেশ এক সংবিধান ভারতের সাংবিধানিক যাত্রায় 370 অনুচ্ছেদ প্রত্যাহার একটি উল্লেখযোগ্য অধ্যায়। এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সর্বত্র একই সাংবিধানিক কাঠামো ও জাতীয় সংহতির ভাবনাকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সব সদস্যদের অভিমত গ্রহণ করার পর কার্যকর করা হয়েছে। আজ আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বিরোধী দলগুলি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি ভিলেজ কমিটির ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং, ভারতরত্ন লতা মঙ্গেশকর এবং সমাজসেবী অশোক সিংহলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অদম্য সাহস ও বীরত্বের সাথে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নতুন শক্তির সঞ্চার করেছিলেন। দেশের সম্মানে তাঁর আত্মত্যাগের পরাকাষ্ঠা আজ দেশের যুব সমাজের জন্য সাহস ও সংকল্পের এক অসীম প্রতীক। লতা মঙ্গেশকরকে স্মরণ করে তিনি বলেন, ঐশ্বরিক কণ্ঠের জাদুতে তিনি বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন এবং সঙ্গীত জগতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে অশোক সিংহলের জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক ও ঐক্য ও বৈষম্যহীন সমাজ গঠনে তার অবদানের কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে তার আদর্শে দেশ করার আহ্বান জানান। সারা দেশের সঙ্গে রাজ্যীয় হিন্দি পাখোয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আগরতলা আবহাওয়া দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্য সরকারের সচিব তথা মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে তাঁর ভাষণে প্রত্যেক নাগরিককে নিজ নিজ মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা শেখার উপর গুরুত্ব আরোপ করেন। হিন্দি দিবস ও হিন্দি পাখোয়ারা উপলক্ষে গত 14 সেপ্টেম্বর থেকে আবহাওয়া দপ্তরে হিন্দি ভাষার বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। জনসেবায় 25 বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসেবা থেকে দেশ সেবার অঙ্গীকার নিয়ে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে তাঁর সরকার, যেখানে অন্যতম মুখ্য ভূমিকা পালন করছে সমবায় মন্ত্রক। ভারতে 8,50,000 বেশি নিবন্ধিত সমিতি এবং 32 কোটিরও বেশি সদস্য থাকা সত্ত্বেও 2021 সালের আগে কোনো পৃথক সমবায় মন্ত্রক ছিল না। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে 2021 সালের জুলাই মাসে প্রথমবার এই স্বাধীন মন্ত্রক গঠিত হয়, যা দেশের 98% গ্রামীণ এলাকাকে এই মন্ত্রকের আওতায় নিয়ে আসে। বিগত 5 বছরে এই মন্ত্রক একটি জাতীয় সমবায় ডেটাবেস তৈরি করেছে, মাল্টিস্টেট সমবায় সমিতিগুলির জন্য নতুন কাঠামো এনেছে এবং প্রাথমিক কৃষি ঋণ সমিতিগুলির ডিজিটাইজেশন নিশ্চিত করেছে। পাশাপাশি সমবায় ব্যাংকিংকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার সাথে যুক্ত করা হয়েছে। চালকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং সাধারণ মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সেবা দেওয়ার লক্ষ্যে চালক কেন্দ্রিক সমবায় প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালুর মতো উদ্যোগও নিয়েছে এই মন্ত্রক। বিশ্ব সমবায় সম্মেলনে সহকার্সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এই পদক্ষেপগুলি দেশের কোটি কোটি কৃষক, নারী ও গ্রামের সমৃদ্ধি নিশ্চিত করে সমবায় ক্ষেত্রকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করেছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের দক্ষিণ, গোমতি ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি

0: নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, ভোটের হার 80%-এরও বেশি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলছেন। সংগ্রামী শহীদ ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের সঙ্গে রাজ্যেও হিন্দি পাখোয়ারা যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: है तो टेली लॉ के ऐप, वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

0: আকাশবাণী কৈলাসহর, এখন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল। পড়াবেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: নমস্কার, আজকের পড়াশোনা অনুষ্ঠানে শ্রোতাবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা বইপত্র এবং খাতাপত্র নিয়ে বসে পড়ুন। বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল জিওগ্রাফি বিষয়ে আলোচনা করব। তোমরা যারা আছো খাতাপত্র এবং বইপত্র নিয়ে

পড়ো। আজকের আমরা নবম শ্রেণীর ভূগোল এ নিয়ে আলোচনা করব। তো তোমরা তো জানো যে আমাদের নতুন সিলেবাসে, নতুন পাঠ্যসূচিতে আমাদের ক্লাস নাইনের জিওগ্রাফিতে 6টা ইউনিট আছে। তো আমরা প্রথম ইউনিট না, আজকে আমরা দ্বিতীয় ইউনিটে পড়ি। দ্বিতীয় ইউনিটে আছে আমাদের ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত? তো আমি শুরু করে দিই আজকের অনুষ্ঠান। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ভারতের। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখন আমরা যদি বলি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মধ্যে ভূপ্রাকৃতি বললে তুই কী বুঝো? এই ভূপ্রাকৃতিকটাই কি বলতে পারবে কেউ তোমরা? ভূপ্রাকৃতি মানে কি? পারবে না, অবশ্য পড়াশোনা করলে অবশ্যই পারবে। তো আমি বলে দিচ্ছি, ভূপ্রকৃতি মানে কি? কোনো দেশের ভূপ্রকৃতি, ভূ মানে মাটি, তার প্রকৃতি মানে তার চরিত্র বা গঠন, তার ওই দেশের জলনিষ্কাশন বা নদ নদী, ওই দেশের আবহাওয়া, ওই দেশের জলবায়ু। আবহাওয়া তো জানো তোমরা, সেই জলবায়ুটাও জানো। মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি, ওই দেশের মাটির গঠন, তারপরে ওই দেশের স্বাভাবিক উদ্ভিদ, ওই দেশটার ভূপৃষ্ঠস্থ বা ভূয়াভ্যন্তরীণ জলের অবস্থা, ওই দেশের প্রাণীজ সম্পদ, বন্য সম্পদ, এগুলো সম্পর্কে জানব, ওই দেশের খনিজ সম্পদ কী কী পাওয়া যায়, এইসবগুলি একত্রে আমরা ভূপ্রকৃতিক পরিবেশ বলি। তো ভূপ্রকৃতিক পরিবেশ অবশ্য জানলে এবার, তো ভূপ্রকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয় এটা আমাকে জানতে হবে। আমরা ভারতের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য জানার আগে এটা জানতে হবে যে ভূপ্রাকৃতিক পরিবেশটা কীভাবে গঠিত হয়, জানো কি তোমরা? হ্যাঁ, এটা কিন্তু বিরাট কঠিন ব্যাপার, তবু আমরা আজকের আলোচনায় সেটা আমরা জানতে পারব। ঠিক আছে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ রহস্যজনক ব্যাপার। ঠিক আছে, বর্তমানে আমরা দেখি যে আমাদের ভারতবর্ষের উত্তরাঞ্চলে কী আছে, উত্তর দিক, উত্তর সীমানায় হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার যে আমাদের ভারতবর্ষে যে প্রভাব বিস্তার করেছে সেটার মধ্যে বলতে পারবে কী প্রভাব আমাদের হিমালয় পর্বতমালা আমাদের জনগণের, জনসাধারণ এবং ভারতের অবস্থার মধ্যে কীভাবে প্রভাব ফেলছে? এই হিমালয় পর্বত আমাদের একদিকে যেমন প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে, উত্তর দিকের বৈদেশিক আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করছে, তেমনি আবার আমাদের ভূপ্রাকৃতিক পরিবেশকেও নিয়ন্ত্রণ করছে। এই যে সুউচ্চ হিমালয়, এই সুউচ্চ হিমালয়ের জলধারা এই ভারতবর্ষে বিরাট একটা গাঙ্গেয় সমভূমির সৃষ্টি করেছে। এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে এই হিমালয় পর্বত। এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টি হওয়ার ফলে এখানে কী হয়, এখানে উর্বর মৃত্তিকার সৃষ্টি হয়েছে। উর্বর মৃত্তিকার সৃষ্টি হওয়ার ফলে এখানে ভারতের, বিশেষ করে ওই অঞ্চলে ভারতের খাদ্য, খাদ্যের স্বনির্ভর হতে পেরেছে। এখানের উর্বর জমিতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো উৎপন্ন হয়। তো এ বলা যায় যে হিমালয় পর্বতমালা আমাদের জনজীবনেরও বিরাট প্রভাব ফেলেছে। তো এই হিমালয় পর্বতমালা যে আমাদের ভূপ্রাকৃতিক গঠনকে প্রভাবিত করেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো হিমালয় পর্বতমালা আমাদের যে ভূপ্রাকৃতিক গঠনের যে প্রভাব বিস্তার করেছে, তার আগে আমরা এই হিমালয় পর্বতটা কী ধরনের পর্বত সেটাও জানতে হবে। তো জানতে হবে না? তো আমাদের, আমরা জানি অনেক ধরনের পর্বত আছে, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। আমাদের হিমালয় একটা কী ধরনের পর্বত বলছিলাম? নবীন ভঙ্গিল পর্বত। নবীন কেন বলা হচ্ছে বলতো? এখানে নবীন বলা হচ্ছে কারণ এটা এখনও নতুন, সবচেয়েতে নতুন পর্বত সৃষ্টি হয়েছে, বিশেষ করে আজ থেকে 7 কোটি বছর পূর্বে এর উৎপত্তির সূচনা ঘটেছে। বুঝতে পেরেছো তোমরা? এই হলো হিমালয়। এখন হিমালয়টার উৎপত্তি যে হলো কীভাবে হলো সেটা তো

জানতে হবে, ঠিক আছে না? আমাদের বিরাট সুউচ্চ হিমালয় আমাদের উত্তর সীমান্তে রয়েছে, সেটাকে জানতে গেলে তো তার উৎপত্তি সম্পর্কে তো জানতে হবে। তো উৎপত্তিটা জানতে গেলে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্লেট টেকটনিক, থিওরি অফ প্লেট টেকটনিক বা পাঁচ সংস্থান তত্ত্ব। তোমরা এই আমাদের দ্বিতীয় ইউনিটের সূচনাতেই তোমরা তোমাদের যে পাঠ্যসূচিতে দ্বিতীয় অধ্যায়ে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই অধ্যায়ের সূচনাতেই আছে পাঁচ সংস্থান তত্ত্ব। সেই পাঁচ সংস্থান তত্ত্বটা থেকেই আমরা বুঝতে পারব হিমালয় এবং ভূপ্রকৃতি কীভাবে সৃষ্টি হয়। তো এটা জানার আগে তোমাদেরকে জানতে হবে এই পাঁচ সংস্থান তত্ত্বটি কী এবং কে প্রথম এর ব্যাখ্যা দিয়েছিল, ঠিক আছে না? বলতে পারবে? তোমরা বইটা পড়লে বসে বলতে পারতে, পাঁচ সংস্থান তত্ত্বটা প্রথম ব্যাখ্যা করেছিলেন মার্কিন একজন বিজ্ঞানী টুজু উইলসন। তিনি প্রথম এই ভূপ্রকৃতি গঠনের ক্ষেত্রে পাঁচ সংস্থান তত্ত্বটি সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। বলতো নামটা কি বললাম, কোথাকার বিজ্ঞানী? বিজ্ঞানীটা হলেন, আমি বলছি বিজ্ঞানী হলেন মার্কিন, অর্থাৎ আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী, নাম টুজু উইলসন। তোমাদের শর্ট কোয়েশ্চনে থাকতে পারে প্রথম পাঁচ গঠনিক তত্ত্বের ব্যাখ্যা কে দিয়েছিলেন, মনে রাখবে এটা, এবং কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন সেটাও সন্ধ্যায় একটু মনে রাখতে হবে। 1960 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী টুজু উইলসন প্রথম পাঁচ সংস্থান তত্ত্বটি ব্যাখ্যা করেন, ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, আরেকটি বিষয় এ ব্যাপারে, কিন্তু পাঁচ সংস্থান তত্ত্ব প্রথম ব্যাখ্যা করেছিলেন ঠিকই, কিন্তু আরেকজন বিজ্ঞানী সেটাকে আরও এলাবোরেটলি, অর্থাৎ সরলীকরণ করে বৈজ্ঞানিক ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, এবং তিনিই প্রকৃত পাঁচ গঠনিক তত্ত্বের, পাঁচ সংস্থান তত্ত্বের জনক হিসেবে পরিচিত। বলতে পারো কি নাম, পারবে? আমি বলে দিচ্ছি, ফরাসি বিজ্ঞানী পিচোকো। এই পিচোকো এই আধুনিক পাঁচ গাঠনিক তত্ত্বের প্রকৃত জনক হিসাবে পরিচিত, কারণ তিনিই 1968 খ্রিস্টাব্দে প্রথম এই জটিল তত্ত্বটি নিয়ে তত্ত্বটিকে সরলীকরণ করেন এবং বৈজ্ঞানিক বিজ্ঞানভিত্তিক সুপ্রতিষ্ঠিত করেন, ঠিক আছে? এই যে পাঁচ গঠনিক বা পাঁচ সংস্থান তত্ত্ব, যেটা থিওরি অফ প্লেট টেকটনিক, এটা একটা জটিল ব্যাপার। এর মূল কথাটা কী এটা তোমাদের জানতে হবে। ভূগোল পড়ো তো, ভূগোলে কিন্তু এসবগুলো খুব বিজ্ঞানভিত্তিক আলোচনা হয়, সব ক্ষেত্রে ভূগোলের সব তত্ত্বই বিজ্ঞানের উপর নির্ভর করে। তো এই যে পাঁচ গঠনিক বা টেকটনিক প্লেট থিওরি, যেটা এটার মূল তত্ত্বটা কী সেটাই জানতে হবে। এই তত্ত্বটা জানার আগে আরেকটা বিষয় তোমাদের জানা দরকার। তোমরা অবশ্যই জানো যে আমাদের পৃথিবী একটা গোলাকার বলের মতো, ঠিক আছে না? তো বলের মতো, এর কিন্তু কয়েকটা ভেতরে কয়েকটা আভ্যন্তরীণ গঠনটা অন্যরকম, তিনটা স্তরে বিভক্ত। সবের ভেতরে আছে কেন্দ্রমণ্ডল, তার উপরে আছে গুরুমণ্ডল, তার সবার উপরে আছে ভূত্বক। বুঝতে পেরেছ কটা স্তর বললাম? তিনটা স্তর, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক। আমরা সবাই কিন্তু এই ভূত্বকের উপরে অবস্থান করি। তো এই যে ভূত্বক, যেটা ভূত্বকে কিন্তু আমাদের ভূপ্রাকৃতিক গঠনকে এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, এই ভূত্বক গঠন করেই কোন তত্ত্বের মাধ্যমে আমরা বুঝতে পারব থিওরি অফ প্লেট টেকটনিক বা পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে। এইটা যদি আলোচনা করি আমরা বুঝতে পারব আমরা কোনো দেশের ভূপ্রাকৃতিক গঠনটা কীভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? তো প্রথম বললাম কি, আমাদের বাইরের যেটা স্তর ভূত্বক সেটা ইংরেজিতে বলা হয় লিথোস্ফিয়ার। এটা একটা শীতল, কঠিন এবং ভঙ্গুর, ঠিক আছে? এই লিথোস্ফিয়ারটা যেটা, এই লিথোস্ফিয়ার আবার কয়েকটা পাতে খণ্ডে বিভক্ত,
যে পাতগুলোকে বলা

টেকটনিক প্লেট, যে পাতের নাম হলো আছে, কটা প্লেট বলতে পারবে? আমাদের পৃথিবীতে কটা প্লেট আছে আধুনিক তত্ত্ব অনুসারে? আমাদের পৃথিবীতে আধুনিক প্লেট তত্ত্ব অনুসারে এই টেকটনিক প্লেটগুলা প্রায় ছটি সচল প্লেট, প্লেটগুলো কিন্তু সচল থাকে, সঞ্চালিত অবস্থায় পরস্পর স্থির থাকে না, আস্তে আস্তে এগুলো সচল অবস্থায় থাকে। ছটা প্লেটগুলো কি কি? প্রশান্ত পাত বা প্যাসিফিক প্লেট, আফ্রিকা পাত বা আফ্রিকান প্লেট, আমেরিকা পাত বা আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, ভারতীয় প্লেট এবং আন্টার্কটিকা প্লেট। এই ছটা টেকটনিক প্লেট আমাদের পৃথিবীকে গঠন করেছে এবং পৃথিবীর গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে আচ্ছাদিত করে রেখেছে। এর ভেত এইগুলো এভাবে বলে ডাকারা, যেমন আমরা যে রাশিয়ান ফুটবল বল দেখছি না, তার মধ্যে একটা প্লেটের মতো থাকে না, ঠিক এই ছটা প্লেট কিন্তু আমাদের গোলাকার পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছে। আমি আগেও বলেছিলাম এই প্লেটগুলো কিন্তু শীতল, কঠিন এবং ভঙ্গুর। এই প্লেটগুলো কী অবস্থায় থাকে? সচল অবস্থায় থাকে। কিন্তু এই প্লেটগুলো সচল অবস্থায় যখন থাকে, কেন সচল থাকে তাও জানতে হবে, ঠিক না? সচল থাকবে কেন? সচল থাকার প্রথম কারণটা হচ্ছে, তোমরা অবশ্যই দেখেছ আগ্নেয়গিরির অগ্নুৎপাত। কেন অগ্নুৎপাত হয় বলতে পারো? কারণ আমাদের পৃথিবীর ভিতরে উত্তপ্ত লাভা আছে, গরম, উত্তপ্ত, আগুনের মতো গরম। তো এই আগুনের মতো গরম লাভাগুলো আমাদের কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলে অবস্থান করে। আর এই গুরুমণ্ডল যেটা অ্যাস্থনোস্ফিয়ার মানে ভূত্বকের লিথোস্ফিয়ারের ইমিডিয়েট নিচের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে উষ্ণ এবং দুর্বল স্তর, এখানে এক ধরনের তাপকুশ থাকে। সে তাপকুশ কী করে? তাপের স্রোত প্রবাহিত করে, ঠিক আছে, বুঝতে পেরেছ? এই স্রোতের ফলে কি হয়, এই অ্যাস্থেনোস্ফিয়ার বা গুরুমণ্ডলের উপরের স্তরকে সঞ্চালিত হতে সাহায্য করে, যার ফলে অনবরত সচল অবস্থায় উপরের এই ছটি পাত অবস্থান করে। এই ছটি পাত যখন অবস্থান করে, সচল অবস্থা অবস্থান করে, অনেক সময় কি হয়, এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে অথবা অনেক সময় পরস্পর থেকে অনেক দূরে সরে যায়। যখন এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে তখন কি হয়, মাঝখানের যে উত্তপ্ত লাভাগুলো দুটির মাঝখানে চাপা পড়ে উপরের দিকে উঠতে থাকে এবং কি সৃষ্টি করে, একটা পর্বত সৃষ্টি করে। আবার যখন এই পাতগুলা পরস্পরের দিক থেকে দূরে সরে যায় তখন মাঝখানে খালি শূন্যস্থান সৃষ্টি করে। ওই শূন্যস্থানে জল জমা হয়ে অনেক সময় সমুদ্র বা মহীখাতের সৃষ্টি করে, বুঝতে পেরেছ? তাহলে ভূপ্রকৃতির গঠনে অর্থাৎ পর্বত গঠনেও এই টেকটনিক প্লেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমুদ্র গঠনের ক্ষেত্রেও এই পাতগুলা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পাত সংস্থান তত্ত্বটির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারলাম যে ভূপ্রকৃতি গঠনে এই পাত টেকটনিক প্লেটগুলা গুরুত্বই বেশি এবং এর সঞ্চালনের মাধ্যমে আমাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রিত হয়, বুঝতে পেরেছ? আচ্ছা, এ তো গেল প্লেট বা ভূকাঠনিক তত্ত্বের বা পাত সংস্থান তত্ত্বের মূল কথা। কিন্তু এখন আমরা আসছি আবার হিমালয়ে, আবার ফিরে যাব। আমাদের হিমালয় কিন্তু এভাবে একজনের সৃষ্ট, তো তার কিন্তু অন্যরকম একটা মতবাদ আছে। তো হিমালয়ের উৎপত্তি সম্পর্কে এবার আমরা জানব, ঠিক আছে? তো তোমরা একটা বিষয় জানো কি না আমি জানি না, যে আমাদের হিমালয়ের উত্তরাঞ্চলে একটা প্লেট বা টেকটনিক প্লেট এবং দক্ষিণাঞ্চলে একটা টেকটনিক প্লেট আছে, এ দুটার নাম বলতে পারবে? হিমালয়ের উত্তরাঞ্চলে একটা টেকটনিক প্লেট

0: দক্ষিণাঞ্চলে একটা টেকটোনিক প্লেট, আমি বলছি উত্তরাঞ্চলের যে টেকটোনিক প্লেট এটার নাম হচ্ছে এশীয় পাত, যার উপরে অ্যাঙ্গারল্যান্ড নামক স্থানটা অবস্থান করে, অ্যাঙ্গারল্যান্ড অংশ নামে পরিচিত যেটা, আর দক্ষিণে অবস্থিত যেটা এটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত বা ইন্দো অস্ট্রেলিয়ান পাত, যেটাকে গন্ডোয়ানা ল্যান্ড হিসাবে পরিচিত ছিল। আর মাঝখানে ছিল কি, মাঝখানে একটা মহীখাত, অগভীর সমুদ্র, যার নাম হচ্ছে টেথিস সমুদ্র। আজ থেকে 7 কোটি বছর আগে আমাদের এই দুই পাত, কী কী পাত বললাম, অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের বা অর্থাৎ এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত, এই দুইটা সচল অবস্থায় থাকার ফলে পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। মাঝখানে কী ছিল, মাঝখানে ছিল টেথিস সমুদ্র, যেটা অগভীর মহীখাত, সেটাতে কিন্তু একসময় এই দুইটা ল্যান্ড অর্থাৎ অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড থেকে কী চলে আসতো, বৃষ্টির ফলে প্রচুর পরিমাণে পলিমাটি দুইয়ে সেই টেথিস সমুদ্রে জমা পড়ত, ঠিক আছে। আর কী হলো পরবর্তী সময়ে, যখন এই দুইটা পাত অর্থাৎ এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত দুটা যখন পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো, ওই মাঝখানে যে টেথিস সমুদ্র ছিল সেখানে চাপা পড়ে গেল। চাপ হওয়ার ফলে সেখান থেকে দুই পাশে পার্শ্ব চাপ হওয়ার ফলে সেখানে জমাকৃত পলি উপরের দিকে উঠতে শুরু করলো এবং হিমালয় পর্বত গঠিত হলো। এভাবেই আমাদের হিমালয় পর্বতের উৎপত্তির সূচনা। তো আজকে এ পর্যন্ত, আবার পরবর্তী সময়ে আলোচনা করা হবে।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর ভূগোল। পড়ালেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।

এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন আকাশবাণী কৈলাস শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো, আকাশবাণী কৈলাস শহর। এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা, 2027-28 শিক্ষাবর্ষে জহর নবোদয় বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2026। নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2027। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এখন বাংলা আধুনিক গান শুনবেন শিল্পী মনোময়।

এতক্ষণ বাংলা আধুনিক গান শুনলেন মনোময়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এপারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2019 থেকে 2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। নতুন দিল্লিতে তিনি আজ প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। দেশে কয়লার কোনো ঘাটতি নেই বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি কলকাতায় এক অনুষ্ঠানে জানিয়েছেন। বিকশিত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বর্তমান বিজেপি সরকার কাজ করছে বলে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মন্তব্য করেছেন। তিনি আজ পানিহাটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, মা বোনেরাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ নতুন দিল্লিতে গবাদি পশুর বীমার জন্য পশুধন বীমা পোর্টালের সূচনা করেছেন। এশিয়ান গেমসে আজ 4টি রূপ, 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। শ্রী শাহ আজ একটি নতুন প্রত্যর্পণ পোর্টালের সূচনা করেছেন, যা বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও সমন্বিত ও ত্বরান্বিত করবে। তিনি সবকটি রাজ্যের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করে এবং বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ দল গঠন করে। এই সম্মেলনে প্রহারের 7টি বিভাগ, যেমন প্রতিরোধ, তাৎক্ষণিক মোকাবিলা, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানব

0: মানবাধিকার সুরক্ষা, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতির হ্রাস, আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে সমন্বয় এবং সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুনরুদ্ধার ও পারদর্শিতা অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অমিত শাহ বলেন, 2019 থেকে 2026 সালের মধ্যে নরেন্দ্র মোদী সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের আন্তঃসীমান্ত পাচারের সঙ্গে জড়িত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের 40টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি 15টি রাজ্য জুড়ে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর রবিবার কলকাতায়। তিনি আজ কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইকের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরী উল্লেখ করেন।
1: India Energy Week started in 2023. The events were in Bangalore, Delhi, in Goa, ONGC, where he had 250 acres of land and a permanent world-class facility is being built, which was last year held there and went off very well. But something remarkable happened in West Bengal.
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন গোয়ায় স্থায়ী পরিকাঠামো থাকায় সেখানে এই সম্মেলনের আয়োজন করা হতো, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এবার পশ্চিমবঙ্গকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি। তার দাবি, নতুন সরকারের আমলে এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের জ্বালানি, পরিকাঠামো, শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের পথ খুলবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে কয়লার কোনো ঘাটতি নেই বলে কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন। তিনি আজ কলকাতায় অ্যাসোচেমের অ্যাঙ্গুল অ্যালুমিনিয়াম রোড শোতে বলেন, বর্ষার কারণে কয়লা উত্তোলন সাময়িক প্রভাব পড়লেও পরিস্থিতি স্বাভাবিক। বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লেও রেল ও সড়কপথে নিয়মিত কয়লা সরবরাহ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রসঙ্গ উত্থাপন করে কয়লা ও খনিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রাজ্যে 1,40,000 কোটি টাকার পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে প্রায় 79,000 কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যেই অগ্রগতি হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, যুবরা নিজেদের যোগ্যতায় বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করছে। কলকাতায় যুব সংবাদ সম্মেলনে কর্মসূচিতে অংশ নিয়ে তরুণদের ভবিষ্যৎ গঠনে খেলাধুলা সহ অন্যান্য কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কলা, সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।
2: আমার বাচ্চে ক্লাস 6 মেহি আর 4 মেহি স্পোর্টস, কালচার ও আর্টস কো প্রায়োরিটি দেতে হুয়ে और यहां के बच्चों के डीएनए में भी है, तो वो इसको अगर जोड़ लेंगे तो कहीं ना कहीं एक पॉजिटिविटी का वातावरण आएगा। हर आदमी बड़ा स्पोर्ट्समैन बन जाए, हर आदमी बड़ा आर्टिस्ट बन जाए, ऐसा मैं नहीं मानता, लेकिन अगर इन चीजों का लाइफ में प्रभाव है और आपके जीवन में वो है, तो आप लाइफ में कॉम्पिटिटिव रहिएगा, पॉजिटिव डायरेक्शन में रहिएगा। और इसलिए मैं कहता हूं कि यूथ के लिए एक्स्ट्रा करिकुलर एक्टिविटी बहुत इंपॉर्टेंट होता है।
0: পরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির লোক সংস্কৃতি ভবনে আঙ্গানকা মিলন সেবা অনুষ্ঠানে যোগ দিয়ে নীতিন নবীন বলেন, বিকশিত ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে 2047 সালের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের বর্তমান বিজেপি সরকার কাজ করছে। মা বোনেরাই সেই অভিযানের নেতৃত্ব দেবেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারও কেন্দ্রের পদাঙ্ক অনুসরণ করে খুব কম সময় তাদের সংকল্প পূরণ করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিনা খরচে বিদ্যুৎ সংযোগ, গ্যাস ওভেন, পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করে। আজ নতুন দিল্লিতে আয়োজিত দুইদিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ ভাষণ দিতে গিয়ে তিনি একথা জানান। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরক্ষেত্রে, শক্তিক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10, গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র।

0: ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় ভোকাল ফর লোকাল। একটি প্রতিবেদন,
1: সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে ভোকাল ফর লোকাল এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পণ্যকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার বার্তাও তুলে ধরা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে শুরু হওয়া ভোকাল ফর লোকাল উদ্যোগের মূল লক্ষ্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিগমের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার অনুপম গায়েন জানালেন, ভারত সরকারের তৈরি নিজস্ব পোর্টালের মাধ্যমে স্থানীয় পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
2: গভর্নমেন্টে তো অতগুলো স্কিম নিয়ে আসছে, সেটা পিএলআই স্কিম বলুন, আপনার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বলুন, ভোকাল ফর লোকাল বলুন, সবকিছু ইন্ডিকেট করার চেষ্টা করছে। গেম পোর্টালে আকাঙ্ক্ষা যে একটা ব্র্যান্ড আছে সেটা ডেডিকেট করা হয়েছে, যাতে করে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টটাকে আমরা প্রমোট করতে পারি। আপনি দেখেন গভর্নমেন্ট মার্কেট প্লেসের থ্রু প্রচুর কোটি টাকার কেনাবেচা হয়, যার জন্য লোকাল এমএসির জন্য আলাদা প্রিফারেন্স রাখা হয়েছে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটারের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং আজ নতুন দিল্লিতে পশুধন বিমা পোর্টালের সূচনা করেছেন। এই পোর্টালটি গবাদি পশুর বিমার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে মৎস্য পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগের গবাদি পশু বিমা প্রকল্প, এর আওতায় থাকা পশুদের বিমা পলিসি ইস্যু করা, দাবি নিষ্পত্তি, তদারকি এবং রিপোর্ট তৈরির প্রক্রিয়া আরও সুসংহত এবং সহজ হবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল গবাদি পশুর বিমা পরিষেবাকে আরও স্বচ্ছ, দক্ষ, সহজলভ্য ও প্রযুক্তি নির্ভর করে তোলা। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে ভারত আজ 4টি রূপ ও 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে, সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলেট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপ পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। ভারতের ত্রিশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপ পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রূপ জিতেছেন এশা সিং। অ্যাথলেট ভিথা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডেলস ব্রোঞ্জ পদক জিতে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এছাড়া পারুল চৌধুরী তার দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। মহিলাদের 5000 মিটার দৌড়ে তিনি 15:14.61 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে মাঠে না নেমে ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছেছে। আইসি নাগোয়া খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2019 থেকে 2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। দেশে কয়লার কোনো ঘাটতি নেই বলে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি কলকাতায় এক অনুষ্ঠানে জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: वादी ठिकानों पर सर्जिकल स्ट्राइक की 10वीं वर्षगांठ मनाई। नेपाल में हिमलुंग पर्वत के बेस कैंप में हिमस्खलन।
4: Began her round of 32 match against Bhutan and she came through that contest comfortably, winning 149-140. Then came the round of 16 against Chinese Taipei's Chen and this was incredibly close. After the regulation arrows, both archers were locked at 148-148. That meant the contest had to be decided by a shoot-off. She survived this shoot-off and she's through to the quarter-finals.
5: क्रिकेट में भारतीय टीम का अफगानिस्तान के साथ मैच वर्षा की भेंट चढ़ गया, लेकिन रैंकिंग में ऊपर होने के नाते भारत को सेमीफाइनल में प्रवेश मिल गया और अब सेमीफाइनल में श्रीलंका और नेपाल के बीच होने वाले मैच के विजेता से उनका मैच होगा। भारतीय पुरुष हॉकी टीम बहुत जबरदस्त फॉर्म में चल रही है। पिछले 4 मैचों में 39 गोल कर चुकी है। पूल ए में बांग्लादेश के विरुद्ध भी हॉकी प्रेमियों को यही उम्मीद थी और टीम ने उन्हें बिल्कुल भी निराश नहीं किया। एकता थामी से सुनिए आज का हाल।
6: हॉकी के मैदान से आज एक खुश करने वाली खबर आई है। भारत ने बांग्लादेश की टीम को 10-0 से हराकर जीत दर्ज की। बारिश के कारण देर से शुरू हुए मैच में भारतीय खिलाड़ी शुरू से ही टूट पड़े। कप्तान हरमनप्रीत सिंह की सेना ने बांग्लादेश के खिलाफ इस मैच के पहले ही सेमीफाइनल में अपनी जगह पक्की कर ली थी। पिछले मैच में भारत ने मेजबान जापान को 2-0 से मात दी थी। भारत की तरफ से शुरुआती गोल 3रे मिनट में

ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন। একটায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 বাংলা আধুনিক গান শুনবেন, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 4:20 এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার অব্যবহিত পরে বিবিধ ভারতী অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী, 7:00 ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 গীতবাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 ডেইলি হাইলাইটস ক্যাপসুল এবং 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:34। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।